আমার নিষিদ্ধ রাতেরও বাদল ধারা, শুনলাম কবির সুমনের কণ্ঠে। এরপর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সুচিত্রা মিত্র এবং অর্ঘ্য সেন।

বৃষ্টির ধ্বনির সঙ্গে পরপর দুটো গান শুনলাম, সুবিনয় রায় আর এখন শ্রাবণী সেন। শান্ত হোক চারপাশ, বৃষ্টি পড়ছে, শুদ্ধ হোক সারা পৃথিবী। এখন শ্রবণা ভট্টাচার্য।

শেষ হল আজকের মতন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। সঙ্গে ছিলাম তপোজা মিত্র।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত। ঘড়িতে সময় এখন ভোর 6:11 হয়ে 47 সেকেন্ড। এখন থেকে সকাল 7টা পর্যন্ত 100.1 FM গোল্ডে আপনার সঙ্গে গোপা আছি প্রভাত বীণা নিয়ে। প্রভাত বীণার আজ ভালো লাগা নিয়ে শুরু হোক এবং ভালো থাকা নিয়েও শুরু হোক প্রভাত বীণা। ভালো লাগতে লাগতে, ভালো থাকতে থাকতে প্রার্থনা নিয়ে আজকে এগিয়ে চলি প্রভাত বীণার পথে।

শম্পা কুণ্ডুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা ফিরে আসি আমাদের ভালো লাগাতে, কারণ আজ প্রভাত বিনা জুড়ে ভালো লাগা থাকবে। আমরা প্রায় বলি ভালো লাগছে না, কিন্তু কখনো কি খেয়াল করেছি ভালো লাগছে এই কথাটার মধ্যে কত বড় শক্তি লুকিয়ে রয়েছে? এক কাপ ধোঁয়া ওঠা গরম চা, জানলার ধারে বসে বৃষ্টির শব্দ শোনা, বহুদিন পরে প্রিয় কারুর কাছ থেকে আসা একটা ফোন, কিংবা অচেনা কোনো মানুষের আন্তরিক হাসি, অথবা হারিয়ে যাওয়া কোনো জিনিস বা হারিয়ে যাওয়া কাউকে হঠাৎ করে ফিরে পাওয়া, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের মনকে বলে দেয় ভালো লাগছে বা আমাদের ভালো লাগে। কিন্তু ভালো লাগা কি শুধু পরিস্থিতির ওপর নির্ভর করে? আসলে ভালো লাগা অনেকটাই নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। যেমন এক গোলাপ ফুল, গোলাপ ফুলের মধ্যে কেউ দেখে কাঁটা, আবার কেউ খুঁজে পায় সৌন্দর্য। পৃথিবী একই থাকে, বদলে যায় দেখার চোখ, কিন্তু বদল হবে না ভালো লাগার। আজকে আমাদের ভালো লাগবে, আমাদের সকলেরই ভালো লাগুক, সকলেরই ভালো লাগাটুকু থাক, কেন তার কোনো কারণ নেই, ছোট্ট ছোট্ট যে কোনো কারণেই আজ ভালো লাগতেই পারে।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে ফিরে যাই সেই কথায়, যে কথা বহুবার বহু মানুষ আমাদের কাছে বলেছেন, আনন্দকে ভাগ করলে তা দ্বিগুণ হয় আর দুঃখকে ভাগ করলে তা অর্ধেক হয়ে যায়। কত সহজ কথা, কিন্তু কত গভীর। আমরা যখন আমাদের আনন্দকে অন্যের সঙ্গে ভাগ করে নিই, তখন সেই আনন্দ আরও বেড়ে যায়। এবার অনেকেই বলতে পারেন যে এখনকার সময় কারুর ভালো দেখলে অন্য মানুষের একটু হিংসাটাও বেড়ে যায়, কিন্তু সেটা তো অন্য মানুষের ব্যাপার। আমার ক্ষেত্রে আমি যখন আমার আনন্দটাকে বললাম, তখন সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল আমার ক্ষেত্রে। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে, তার জীবনে আনন্দের উৎস কখনো শুকিয়ে যায় না। স্বামী বিবেকানন্দ বারবার মনে করাতেন আমাদের সেই কথা। নিজের প্রতি বিশ্বাস, জীবনের প্রতি কৃতজ্ঞতা এবং প্রতিটি দিনকে, প্রতিটি মুহূর্তকে নতুন করে গ্রহণ করবার মধ্যেই লুকিয়ে থাকে ভালো থাকার রহস্য। আর জগতের আনন্দযজ্ঞে আমাদের সর্বদাই নিমন্ত্রণ থাকে। কখনো আমরা সেই নিমন্ত্রণ রক্ষা করতে পারি, কখনো পারি না। কখনো সেই নিমন্ত্রণ খুব সহজেই আমাদের মনের ভেতর এসে নাড়া দিয়ে যায়, আবার কখনো নানান ঝড়ঝাপটা আটকে দেয় পথেই কোথাও জগতের সেই আনন্দযজ্ঞের নিমন্ত্রণ। কিন্তু তবুও জগতের সেই আনন্দযজ্ঞ তা তো থেমে থাকার নয়। যেটুকুনি মুহূর্ত তার থেকে আমরা ধরে নিতে পারি বা যেটুকুনি মুহূর্ত তার থেকে আমরা আদায় করে নিতে পারি, সেটুকুই আমাদের ভালো লাগা। তাই ভালো

রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে একটা ছোট্ট গল্প বলি। একজন বৃদ্ধ প্রতিদিন ভোরবেলা যখন ওঠেন তখন থেকে রাত পর্যন্ত তাকে হাসি খুশি দেখা যেত। একদিন একজন জিজ্ঞেস করলেন, আপনি সবসময় এত খুশি থাকেন কিভাবে? বৃদ্ধ তখন বললেন, প্রতিদিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার সামনে দুজন এসে দাঁড়ায়, একজন ভালো মেজাজ আর একজন খারাপ মেজাজ। আমি প্রতিদিন ভালো মেজাজটাকেই বেছে নিই। জীবন সবসময় আমার পছন্দ মতো হবে না, জীবনে সবসময় সব মানুষ আমার পছন্দ মতো আসবে না, জীবনে সবসময় সমস্ত রকম কিছু আমার মনের মতন হবে না, কিন্তু সমস্ত কিছুর প্রতিক্রিয়া কেমন হবে সেই সিদ্ধান্তটা অনেকটাই আমার হাতে রয়েছে। তাই মেজাজটাকে আমি বেছে নিই ভালো থাকার জন্য এবং ভালো লাগার জন্য। আর ঠিক এরকমভাবেই যদি আমার সঙ্গে যা ঘটছে বা উল্টো দিকে যেটা ঘটছে তার প্রতিক্রিয়ার অনেকটাই আমার হাতে থাকে, আমার হাতে যদি তার লাগা

0: রকমটা থাকে তাহলেই আমরা বলতে পারি ভালো লাগছে। কেন ভালো লাগছে? অকারণেই ভালো লাগছে, ভালো লাগবার বিশেষ কোনো বড় কারণ নেই, খুব ছোট ছোট কোনো কারণেই ভালো লাগছে। এই ভালো লাগাটুকু নিয়েই আজকের প্রভাত বিনা। গোপা আছি আপনার সঙ্গে, অবশ্যই আপনি থাকুন, কারণ আমাদের সঙ্গে রয়েছে নানান শিল্পী তাঁদের গান নিয়ে।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আসলে ভালো লাগাটা একটা অভ্যেস। তাহলে আজ ভোর থেকে শুরু হোক না ভালো লাগার অভ্যেস। একটা ফুল দেখে ভালো লাগা, গান শুনে ভালো লাগা, কাউকে ধন্যবাদ দিয়ে ভালো লাগা, নিজেকে একটু সময় দিয়ে ভালো লাগা, আকাশ দেখে ভালো লাগা, বৃষ্টির সুরে ভালো লাগা, পাখির গানে ভালো লাগা, প্রজাপতির রঙে ভালো লাগা, সমস্ত কিছুতেই ভালো লাগা অভ্যেস হোক আজকে থেকে। হেলেন কেলার এক অন্যরকম উক্তি বলতেন, জীবন হয় এক সাহসী অভিযাত্রা, না হলে কিছুই নয়। আর আজকের দিনটাকে যদি আমরা ভালো লাগার রঙে রাঙিয়ে তুলি, তাহলে সেইটা একটা অন্যরকম পথ পরিক্রমা তো হবেই। মানে আমাদের চারপাশের এত কিছুর মধ্যেও যদি ভালো লাগাটুকুকে আমরা খুঁজে নিতে পারি, তাহলেই তো জীবনে প্রায় সবটুকুই আমরা খুঁজে পেয়ে গেলাম। সুখ সবসময় বড় কোনো ঘটনার মধ্যে থাকবে এমনটা কিন্তু নয়। খুব সাধারণ ছোট্ট কিছু মুহূর্তের মধ্যেও অনেক বড় সুখ লুকিয়ে থাকতে পারে। এবং সেই ছোট ছোট সুখের মধ্যে দিয়ে যদি আমরা ভালো লাগাকে খুঁজে পেতে চেষ্টা করি, তাহলে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে অনেক কিছু নেগেটিভের মধ্যে থেকেও আমরা কিন্তু খুঁজে পাবো ভালো লাগাকে, ভালো থাকাকে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে ভালো লাগার মানে কি সেটা একটুখানি যদি খুঁজে পেতে চেষ্টা করি, ভালো লাগছে মানে এটাই নয় যে জীবনে আমাদের কোনো সমস্যা নেই। ভালো লাগার মানে হচ্ছে সমস্যার মধ্যেও বেঁচে থাকবার কারণ খুঁজে পাওয়া বা নানান সমস্যার মধ্যে লড়াই করবার সাহস খুঁজে পাওয়া। বেঁচে থাকার মানে সাহসের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, প্রতিকূল অবস্থার সঙ্গে লড়ে যাওয়ার, লড়ে থাকবার যে জায়গা সেটাই হলো ভালো লাগা। আকাশে মেঘ থাকলে যেমন সূর্য হারিয়ে যায় না, তেমনি জীবনে কষ্ট এলে আনন্দ হারিয়ে যায় না। কখনো কখনো আনন্দ খুব ছোট ছোট রূপে আমাদের কাছে আসে, সন্তানের হাসি মুখ, বন্ধুর খোঁজ, গাছে নতুন পাতা, অথবা নতুন একটা ভোরে পাখির ডাক, হঠাৎ করেই কিন্তু ভালো লেগে যেতে পারে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি বলতেন, জীবনের আনন্দের জন্য বড় সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন একটি সুন্দর মনের। আর দলাই লামা তিনি বলতেন, সুখ বা ভালো লাগা বাইরের কোথাও তৈরি হয়ে পড়ে থাকে না, তা তৈরি হয় আমাদের নিজেদের কাজ, চিন্তা আর ব্যবহারের মধ্যে। আমরা তো সারাদিন সারাক্ষণ নানান কারণে, নানান জোর, নানান রকমভাবে ঘেঁটে থাকি, ব্যস্ত থাকি, সমস্ত রকমভাবেই চলতে থাকে আমাদের জীবন। কিন্তু আজ এই ভোরবেলায়, এই সময়টায় যদি আমরা আজকে সারা দিনের জন্য ভালো লাগাতে চাই বা ভালো থাকতে চাই, তাহলে আমার এই তিনটে কথা এক্ষুনি মনে হচ্ছে, তিনটে কথা যদি মনে করি তাহলেই দেখব আমি অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় বসে ব্যায়াম শুরু করবার আগে যদি এমনটা মনে করা যায়, আমি সুস্থ আছি, আমি একটা নতুন দিন দেখলাম সেজন্য আমি কৃতজ্ঞ, এবং আমি যাদের ভালোবাসি তারা সবাই আমার পাশে আছে, এই তিনটে কথা যদি মনে করে দিন শুরু করি তাহলে অবশ্যই কিন্তু ভালো লাগতে বাধ্য। মানে ঘুম থেকে উঠেই যদি এমন হয়, ওরে বাবারে আমার এত অসুস্থতা, এত ব্যস্ততা, এত কিছু নিয়ে কিভাবে আমি দিনটা কাটাবো, এটা না ভেবে যদি এই তিনটে কথা, মানে আমার এই তিনটে কথা মনে এলো, আপনার আরও দুটো কথা, আরও তিনটে কথা মনে হতে পারে, যেটা কিন্তু ভালো লাগবার কারণ হয়ে উঠতে পারে। তাই মনকে হালকা রাখার জন্য সারাদিন নানান চাপের ভেতরে যাতে ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে আপনি দিনটাকে কাটাতে পারেন, সেজন্য ভালো লাগাটা কিন্তু খুব জরুরি, ভালো লাগতেই হবে।

সুবীর সেনের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে অনেক দূরে এগিয়ে এসেছি আমরা, ঘড়ির কাঁটা বলছে 6:46 হয়ে 25 সেকেন্ড, তবুও 7টা পর্যন্ত তো আপনার সঙ্গে আছি। ভালো লাগছে মানে বা ভালো আমাদের থাকতে হবে, ভালো আমাদের লাগতে হবে মানেই সবসময় কিন্তু ভালো লাগবার অভিনয় করলেও আবার চলবে না। মন খারাপ হলে মন খারাপকে স্বীকার করতে হবে, কারণ সত্যিকারের ভালো লাগা জন্মায় সত্যিটাকে মেনে নেবার পরেই। নদী যেমন বাঁক নিয়ে সমুদ্রের দিকে এগোয়, জীবনও সুখ দুঃখ হাসি কান্না আলো অন্ধকার সমস্ত কিছু পেরিয়ে এগিয়ে চলে। আর যদি মন একটু খারাপ থাকে তাহলে অবশ্যই নিজেকে বলতে হবে যে আজকে আমার মন খারাপ আছে, বা চারপাশে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আমার আজকের এই সময়টা প্রতিকূল, কিন্তু মানে এটা নয় যে এমনটাই থাকবে, আগামী দিন সুন্দর আসবে, আগামী দিন ভালো আসবে, আগামী দিন আমার ভালো লাগবে। আসলে ভালো লাগা কোনো একটা গন্তব্য নয়, ভালো লাগা একটা যাত্রা, প্রত্যেক দিন একটু একটু একটু একটু করে তাকে খুঁজে পেতে হয়। তাই ভালো লাগার মধ্যে কোনো অভিনয় থাকলে চলবে না। যদি কান্না আসে তাহলে কাঁদব, কাঁদার পর আবারও হাসব, কারণ শেষ পর্যন্ত ভালো লাগবে।

শ্রীরান্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছিলাম। গান শুনতে শুনতে এবারে আমরা প্রায় একদম শেষের দিকে এসে পৌঁছেছি আমাদের প্রভাত বিনার। শুনছেন 100.1 FM গোল্ড, গোপা আপনার সঙ্গে আজ আছি। আমরা অনেক সময় ভাবি যখন সব ঠিক হয়ে যাবে তখন আমাদের ভালো লাগবে, আমরা ভালো থাকব। কিন্তু জীবন তো কখনো পুরোপুরি সমস্যামুক্ত হবে না। জীবন সমস্যা থাকবে, আবার তারপরে সেই সমস্যার সমাধান থাকবে, আবার একটা নতুন সমস্যা তৈরি হবে। এভাবেই জীবন এগোতে থাকে, না হলে জীবন একঘেয়ে হয়ে যাবে। জীবনের সমস্যা এবং তার সমাধান, এই নিয়েই ক্রমশ আমাদের জীবন চক্র এগিয়ে চলে, এগিয়ে চলে। গৌতম বুদ্ধ বলেছিলেন না, বর্তমান মুহূর্তে বাঁচতে আমার হাতে শুধু এই মুহূর্তটুকুই রয়েছে। ভোরের আলো যখন জানলায় এসে পড়েছে তখন সেই সময় দাঁড়িয়ে যদি একটুখানি আমরা ভাবি যে গতকাল আমাদের কাছে এমন অনেক কিছু ছিল না, আজকে যা আছে। গতকাল যে সমস্যাটা মনে হচ্ছিল কিছুতেই এই সমস্যাটা পেরিয়ে যাওয়া যাবে না, আজকে হয়তো অনেকটাই আমি দৃঢ় হয়েছি সেই সমস্যাকে পেরোবার জন্য। অনেক লড়াই হয়তো মনে হয়েছিল গতকাল আর লড়তে পারবো না, কিন্তু এই নতুন ভোরে নতুন আলোতে নতুন করে লড়বার একটা শক্তি পাওয়া যাচ্ছে। এরকমভাবেই আমাদের জীবনে ছোট ছোট কিছু আশীর্বাদ থাকে, যেগুলো কিন্তু অনেক সময় মনে হয় না পাওয়া দিয়ে ঢাকা, তাই সেগুলো আমাদের কোথাও এড়িয়ে যাই আমরা, বা কোথাও আমাদের হারিয়ে থাকে জীবনের মধ্যে। কিন্তু আমরা যদি শুধু এই আশীর্বাদগুলোকে একটু খুঁজে নিতে চেষ্টা করি তাহলেই কিন্তু আমাদের ভালো লাগবে। জানি বলা যতটা সহজ করা ততটা সহজ নয়, কিন্তু তবুও যদি আমাদের আশীর্বাদটুকুকে নিয়ে আমরা এগোতে পারি আমাদের ভালো লাগবে। আসলে যে মনের মানুষ, আমরা বারবার গানে ফিরে পাই, বাউলের গানে ফিরে পাই মনের মানুষ, যাকে খুঁজে পেলে অনেকটা শান্তি, অনেকটা ভালোবাসা, অনেকটা মানবিকতা, অনেকটা ভালো থাকা, ভালো লাগা, সে আসলে হয়তোবা আমার ভেতরের শান্তি, আমার ভেতরের ভালোবাসা, আমার ভেতরের ভালো লাগা। যখন আমরা অন্যের ভালো চাই, কাউকে সাহায্য করি, কারুর মুখে হাসি ফোটাই, তখন আমাদের ভালো লাগে, আমাদের ভালো লাগতে বাধ্য। কারণ সুখের একটা বড় রহস্য হলো, সুখকে ধরে রাখতে গেলে, ভালো লাগাকে নিজের কাছে রাখতে গেলে তাকে বিলিয়ে দিতে হয়। তাই সুখকে ধরে রাখা নয়, বিলিয়ে দিলেই আনন্দ ধারা চারিদিকে ছড়িয়ে পড়বে আর ভালো লাগবে আমার। আমি বেঁচে আছি, চেষ্টা করছি, লড়াই করছি, এগিয়ে চলেছি, থেমে যাইনি, এটাই আমার ভালো লাগার কারণ হয়ে থাক। ভালো থাকি আমরা সবাই। আর একেবারে শেষ গান শুনতে শুনতে, মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গান শুনতে শুনতে সবাইকে বলি ফিরে আসবো আবার 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে। গোপা সঙ্গে ছিলাম, ফিরছি আবার।

ঘড়িতে এখন সময় সকাল 8:31 হয়ে 48 সেকেন্ড। সকাল 10:00 পর্যন্ত আপনার সঙ্গে আছি FM গোল্ডে মনের মেলোডি নিয়ে, সঙ্গে আছি গোপা, আর অবশ্যই সঙ্গে থাকুন আপনি, কারণ আমাদের সঙ্গে নানান শিল্পী তাদের নানান গান নিয়ে রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো মেসেজ। সমস্ত কিছু নিয়েই মনের মেলোডি। কি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে একটু ঘুম থেকে জেগে উঠি, তারপর বাকি কথা হচ্ছে।

আশা ভোসলের এই গান শুনতে শুনতে আমরাও সবাই মিলে জেগে উঠেছি, কাজকর্মে বেরোতে শুরু করে দিচ্ছি, কাজকর্মে বেরোবার প্রস্তুতি নিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গে রয়েছে 100.1 FM গোল্ড। আজকে গোপা আছি আপনার সঙ্গে মনের মেলোডিতে, আর গান শুনবো আমরা নানান শিল্পীর কণ্ঠে। তার সঙ্গে আমাদের কথা হবে 9903055992 এই নাম্বারে। এবার এই নাম্বারে আজকে কি বিষয় নিয়ে কথা হবে সেটা যদি একটুখানি আমরা ভেবে দেখি, তাহলে আমাদের প্রত্যেক দিন প্রত্যেকের জীবনে নানান ধরনের মানুষের সঙ্গে আলাপ হয়, নানান ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ হয়, নানান ধরনের মানুষের সঙ্গে কাজকর্ম থাকে, এবং নানান ধরনের মানুষের সঙ্গে কথা হয়। এবার এই নানান ধরনের মানুষ নানান ধরনেরই হয়, তাদের মধ্যে আমরাও এক একজন এক এক রকমের, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যে সমস্ত মানুষদের আমরা এক কথায় মানে খুব ছোট্ট করে বলতে পারি টক্সিক, মানে যাদের কাছে গেলে ঠিক বিষাক্ত বা ক্ষতিকর ওই অর্থে নয়, কিন্তু কোথাও না কোথাও একটা নেগেটিভ প্রভাব আমার মধ্যে তৈরি করে বা আপনার মধ্যে তৈরি করে, এরকম কিছু মানুষের সঙ্গে প্রত্যেক দিন আমাদের যোগাযোগ হয়, দেখাশোনা হয়, আলাপ হয়, এবং বছরের পর বছর হয়তো সেই মানুষটির সঙ্গে যোগাযোগ রয়েছে। মানুষটা হয়তো কিছু দিক দিয়ে নিশ্চয়ই ভালো, কোনো না কোনো জিনিস তার ভালো, যে কারণে তার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করা যাচ্ছে না, কিন্তু টক্সিক মানুষ তো বটেই। টক্সিক মানুষ এই অর্থে যে কোথাও না কোথাও আপনার আমার ভাবনা চিন্তাকে একটু এলোমেলো করে দেয়, এবং মাঝে মাঝে মনে হয় না এইবার তো এখান থেকে কেটে পড়তে হবে, না হলে মাথাটা একেবারে শেষ। তো এইরকম আপনার জীবনে যদি কোনো মানুষ থেকে থাকে, মাঝে মাঝেই যার সঙ্গে

কথা বললে বা মাঝে মাঝেই যার সঙ্গে যোগাযোগ থাকলে আপনার মনে হয় না এবার একটু কেটে পড়তে হবে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, 9903055992 এই নাম্বারে এসে আপনি বলতে পারেন এইরকম ধরনের যে মানুষটি টক্সিক মানুষ বা নেগেটিভ প্রভাব আমাদের মধ্যে বিস্তার করে ফেলতে পারে সেই রকম টক্সিক মানুষ চেনবার একটা উপায় আপনি বলে যাবেন। আসলে আমরা সবসময় মানুষ চিনতে চাই, মানুষ বুঝতে চাই, কিন্তু মানুষ চেনা বা মানুষ বোঝা সে কি কম কথা? সে তো কম কথা নয়। তাই মানুষ চিনতে চিনতে দেখতে দেখতে আমাদের ক্রমশ এগোতে হয়। যতবার মানুষ চিনতে চেষ্টা করি ততবারই দেখি গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে না সব মানুষকে চেনার ঠিক এই মুহূর্তে দরকার নেই, যেটা দরকার আছে টক্সিক মানুষ চেনবার। কারণ এই ধরনের মানুষেরা আমাদের জীবনে কিছু নেগেটিভ জায়গা তৈরি করে, যে নেগেটিভ জায়গাগুলো আমাদের মোটেই ভালো লাগে না, বা সেটাকে নিয়ে আমরা মানে আর আমরা এটাকে নিয়ে এগোতে চাইছি না আর কিরকম একটা জায়গা। তো সেই রকম টক্সিক মানুষ চেনবার একটা উপায় আপনি বলে যাবেন 9903055992। আপনার নিজের অভিজ্ঞতা হতে পারে, অন্যের অভিজ্ঞতা হতে পারে, অভিজ্ঞতা নিয়েই তো আমরা এগোতে থাকি বা অভিজ্ঞতা ঋদ্ধ হয়ে আমরা ফুলে ফেঁপে উঠি ধীরে ধীরে ধীরে ধীরে। তো সেই

মহিনের ঘোড়াগুলির গান আমরা শুনছিলাম। সত্যিই মানুষ চেনা দায়, মানুষকে কি অত সহজে চেনা যায়? একেবারেই যায় না। আজকে একরকম ভাবে একজন মানুষকে চেনা গেল, কালকেই দেখা গেল সেই মানুষটি অন্যরকম হয়ে গেছে। একমাত্র মানুষই এমন একজন স্পিসিস যাকে কিন্তু আপনি যেমনভাবে দেখলেন, জানলেন, বুঝলেন, আজকে যেটা করলেন কালকে কিন্তু সেটা থাকবে না। অন্যান্য যে কোনো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর প্রাণী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে এই প্রাণীর চরিত্রটা এইরকম। বাঘের চরিত্র এইরকম, সাপের চরিত্র এইরকম, কুকুর বেড়ালের চরিত্র এইরকম, ইঁদুরের চরিত্র এইরকম। আমরা যে কোনো স্পিসিস, পৃথিবীতে যে কোনো প্রাণীর চরিত্র সম্পর্কে আমরা বুঝতে পারি। চরিত্র মানে তাদের নেচার, সেটা সম্পর্কে আমরা বুঝতে পারি। কিন্তু

0: তো একমাত্র মানুষ নামক যে প্রাণী পৃথিবীতে সৃষ্টি হয়েছে সেই মানুষ নামক প্রাণীর যে নেচারটা কি সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। আজকে একরকমভাবে যে মানুষকে দেখছি, আজকে কেন মানে সকালবেলায় একরকমভাবে যে মানুষকে দেখছি সেই মানুষই বদলে যাচ্ছে বিকেলবেলা। সুতরাং মানুষকে চেনা বড়ই মুশকিল এবং বড়ই দায়, কিন্তু তবুও মানুষের সঙ্গে তো ঘর করতে হবে, কারণ মানুষ নামের প্রাণী যখন আমি নিজে তখন মানুষের সঙ্গে ঘর করতে হবে, সমস্ত কিছুই মানুষের সঙ্গেই আমাদের এগোতে হবে, চলতে হবে, তার মধ্যে থেকেও মানুষকে একটু চিনতে হবে। এবং এই মানুষকে চিনতে চিনতে মানে অন্তত বুঝতে বুঝতে গেলে দেখা যায় কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে বেশিক্ষণ আপনি বার্তালাপ কথাবার্তা বলতে পারবেন না, বেশিক্ষণ কথা বললেই মনে হবে না এবার উঠতে হবে, এবার এখানে আর বসা যাবে না। তো এই রকম কিছু মানুষজন রয়েছে যারা একটুখানি আমাদের মধ্যে কোথাও কোথাও কখনো কখনো বিরক্তি তৈরি করে, কখনো কখনো নেতিবাচক বাচক একটা জায়গা তৈরি করে, কখনো কখনো কিছুই হবে না কিছুই হলো না এরকম জায়গা তৈরি করে, কখনো কখনো দেখবেন আপনি কারুর সঙ্গে কথা বলবেন পৃথিবীর যত অসুস্থতা সব তার রয়েছে, আপনি একটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখলেন আপনি অসুস্থ বোধ করছেন। ফলে এরকম কিছু মানুষজন কিন্তু আমাদের চারপাশে থেকেই যায় যাদের আমরা বলি টক্সিক পার্সন, এবং তাদের কাছ থেকে একটু দূরে দূরে দেখুন, বেশি দূরে তো আমরা থাকতে পারবো না, আমাদের একটা মনুষ্য সমাজ রয়েছে, সেই মনুষ্য সমাজের মধ্যেই আমাদের থাকতে হবে, বিপদে আপদে আমাদের একে অপরের হাত ধরতে হবে, তাই বেশি দূরে তো থাকা যাবে না, কিন্তু মাঝে মধ্যে একটুখানি ওই কেটে পড়বার ব্যাপার একটা থেকেই যায়। তো এইরকম টক্সিক মানুষ চিনে নেবার উপায় আপনি কিন্তু বলে যেতে পারেন, ঠিক একটা উপায় আপনাকে বলতে হবে, আপনি যদি একাধিক উপায় লেখেনও তাহলেও কিন্তু আমি একটা উপায়ই বলবো। সৌভিক সরকার হাল কসবা হালতু থেকে বলছে, আমাদের পাড়াতে একজন রয়েছেন যিনি ভালো কিছু দেখতে পারেন না, সারাক্ষণ পরচর্চা পরনিন্দা করেন, এদের চেনবার উপায় খুঁটিয়ে যারা প্রশ্ন করে বারবার। আর রক্তিম বসু সেলিমপুর থেকে, একই কথা বারবার বলে যারা বিরক্ত করে তারাই টক্সিক, তাদের কাছ থেকে একটু দূরে থাকলে মনটা ভালো লাগে। তো এইরকম টক্সিক মানুষ যাদের আপনি খুব সহজেই চিনে নেবেন বা চিনে নিতে পারেন বা চিনে নেন, সেই রকম একটা উপায় কীভাবে সেটা আপনি চিনে নেন সেরকম একটা উপায় আপনি বলে যেতে পারেন। অবশ্য যাদের ক্ষেত্রে যাদেরকে আমরা টক্সিক মানুষ বলছি বা বলি তারা যে সবসময় টক্সিক এমনটা নয় সে বিষয়টা নিয়েও নিশ্চয়ই বলবো। মানুষ তো নিয়ত পরিবর্তনশীল, তাই সে পরিবর্তন হতে হতে নানানভাবে ভালো মন্দ চড়াই উতরাই নানান রকমভাবে এগোতে এগোতে এগোয়, কিন্তু আমরাও কিন্তু সমস্ত কিছু পেরোতে পেরোতে এগোতে থাকবো, আর আমাদের সঙ্গে থাকবে গান, তাই সঙ্গে থাকতে হবে আর শুনতে হবে। শুনছেন 100.1 FM গোল্ড, গোপা আছি আজ আপনার সঙ্গে আর মনের মেলোডিতে। আজকে আপনি আমাকে জানাবেন সেই নাম্বার আপনার চেনা নাম্বার 9903055992, টক্সিক মানুষ চিনে নেবার উপায় একটা উপায় আপনি বলে যাবেন আজকে। গোপা আপনার সঙ্গে আছি আর শুনবো আমরা গান, সঙ্গে থাকুন শুনতে থাকুন।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গান আমরা শুনছিলাম, ইউক্যালিপটাস। একমাত্র গাছের, মানে শুধুমাত্র ইউক্যালিপটাস নয়, যে কোনো গাছের কাছে গেলেই সমস্ত আমার ভেতরে যা কিছু টক্সিক জিনিসপত্র রয়েছে, বিষাক্ত জিনিসপত্র রয়েছে, সমস্ত কিছু বাতাসে মিলিয়ে যেতে পারে। গাছ আমাদের এমনই বন্ধু হতে পারে। গাছ যেমন আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের সমস্ত কার্বন ডাইঅক্সাইড সে নিজের মধ্যে নেয়, ঠিক সেরকমই আমাদের আরও, মানে আমাদের মনকে সুন্দর করতে, আমাদের ভাবনা চিন্তাকে ভালো করতে, আমাদের ভালো লাগাতে গাছের তো জুড়িমেলা ভার। আরও অনেক কিছুই, প্রকৃতির আরও অনেক কিছু রয়েছে যারা সবসময় সমস্ত কিছু সাজিয়ে রেখেছে আমাদের ভালো লাগাবার জন্য। তার মধ্যে গাছ এমন একজন যে আমাদের সবসময় চেষ্টা করে ভালো লাগাতে এবং আমাদের ভালো করতে। এবার আপনি বলবেন, কিছু কিছু গাছ তো রয়েছে যে গাছ তো বিষাক্ত গাছ আমাদের জন্য। আরে বাবা, সব প্রাণীর মধ্যে বা সব স্পিসিসের মধ্যে এরকম কিছু কিছু একটা দুটো জিনিস থাকে, তার জন্য তো আপনি সমস্ত গাছ কুলটাকে আর বিষাক্ত করে ফেলতে পারবেন না। তো সেই জন্য যারা বিষাক্ত তাদের একটু পাশে সরিয়ে রাখলেই হলো, বা যে সমস্ত গাছে বেশি কাঁটা রয়েছে তাদের বেশি কাছাকাছি না গেলেই হলো। তো আলটিমেটলি যেটা হচ্ছে, গাছ আমাদের ভালো রাখে এবং গাছের সঙ্গে থাকলে আমরা ভালো থাকি। গাছও এমন একটা জিনিস যে গাছকেও যদি কেউ বাজে কথা বারবার বলে তাহলে এমনটা শোনা যায় যে গাছও নাকি শুকিয়ে পড়ে। তো সেই জন্য তাকেও আদর আপ্যায়ন করেই কিন্তু রাখতে হয়। তো যাই হোক, আমরা চলে আসি আবার মানুষে। মানুষের ক্ষেত্রে এমন কথা জানতে চাইছি যে টক্সিক মানুষ চেনবার একটা উপায় আজকে আপনি বলে যাবেন। টক্সিক মানুষ আপনার ভালো কাজেও আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে এগোতে দেবে না। পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘড়িয়া থেকে। এবং টক্সিক মানুষদের এটা একটা বড় জায়গা, নিশ্চয়ই বড় জায়গা, এবং সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে এরকম হলেই একজন মানুষের সঙ্গে একটা কথা বললেন, সে আপনাকে ডিমোটিভেট করলো, তারপরেই মনে হবে না বাবা ওকে আর বলবো না, আবার আমাকে ডিমোটিভেট করে দেবে, আবার আমি আমার এগোনো পথ থেকে আবার পিছিয়ে চলে আসব। এরকম আমাদের অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। আর এরপর আশিস দত্ত সল্টলেক থেকে, তিনি অনেক কিছুই লিখেছেন, মানুষ চেনা যে খুব কঠিন সে কথাও লিখেছেন। এবং এক ছাদের নিচে থেকে মানুষ চেনে ওঠা যায় না সেটাও তিনি লিখেছেন। ফলে টক্সিক মানুষ হয়তো উনি সেইভাবে চিনে উঠতে পারেননি এখনো, সেই জন্য

টক্সিক মানুষ চেনবার উপায়টা পার্টিকুলার উনি হয়তো বলতে পারছেন না। আসলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয় যে মানুষকে একরকমভাবে দেখি আমরা, কিন্তু তারপর যখন তার স্বরূপটা বেরোয় তখন মনে হয় ওরে বাবা, এই এই মুখোশের আড়ালে এই সমস্ত কিছু ছিল, তখন আমাদের মনে হয়, এবং তখন মনে হয় যে এই মানুষের থেকে, এরকম ধরনের মানুষের থেকে দূরে থাকাই ভালো। মানুষই এখন মানুষের থেকে দূরে পাড়াতে চাইছে, কি মুশকিলে পড়া গেছে। তো এইরকমভাবে তো মানুষের সঙ্গে, মানে আমরা যেহেতু মনুষ্য প্রজাতি, সেজন্য মানুষের সঙ্গে আমাদের থাকতেই হবে, মানুষের হাতে হাত দিয়ে আমাদের থাকতেই হবে, কিন্তু তার মধ্যে থেকে নিজেকেও তো ভালো থাকতে হবে। আর এই টক্সিক মানুষ চিনে দেবার উপায়টা হচ্ছে, বেশিক্ষণ আপনাকে কেউ খারাপ রাখতে পারবে না। মানে আপনি তো বুঝতে পারবেন যে টক্সিক এই মানুষটা আমার এই জায়গাটায় গণ্ডগোল করবে, ফলে আপনি কিন্তু সেখান থেকে ধীরে ধীরে সরে যেতে পারেন। কিন্তু অনেকের ক্ষেত্রে এমন হয়, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর, সারাটা জীবন টক্সিক মানুষের সঙ্গেই কাটিয়ে গেল, আর নিজে নিজে কপাল থাবড়ে বলে গেল, হায় হায় হায় আমার আর কিছু হলো না, আমার আর কিছু হবার নেই। এটাও কিন্তু ওই টক্সিক মানুষেরই কোনো না কোনো একটা ইঞ্জেকশন। তো যাই হোক, এভাবেই আমরা চলি, এইভাবেই আমরা হাঁটি, কিন্তু আজকে আমরা টক্সিক মানুষ চিনব, আর তার সঙ্গে সঙ্গে গান শুনব। গান শুনতে শুনতে, এগোতে এগোতে, টক্সিক মানুষ চিনতে চিনতে আমরা একটুখানি খবরটা বড় শুনবো, কারণ খবর শোনাটাও তো আমাদের খুব জরুরি। কোথায় কী হচ্ছে, কোথায় কী না হচ্ছে সেগুলো জানতে হবে, সেগুলো জানলে আমাদের বিচার বুদ্ধি আরও বাড়বে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের বড় হতে হবে, আমাদের এগিয়ে চলতে হবে। গোপার সঙ্গে শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। আমরা একটা গান শুনবো, গান শুনে তারপরে আমরা চলে যাব খবরে। আপনি কিন্তু সঙ্গে থাকবেন আপনাদের আমাদের। আর শৈলেন মুখোপাধ্যায়ের এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাই, আমরা এগোতে থাকি খবরের দিকে।

0: followed by another 95-run win over Netherlands. And that is the end of this news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

0: যেন থাকে দুধে হাতে।
1: কবি সুমনের গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে ঘড়িটাও একটু মিলিয়ে নিন, নটা সকালবেলা, 9:15 হয়ে 20 সেকেন্ড হয়েছে, 10টা পর্যন্ত এখন আছি আপনার সঙ্গে। শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি, গোপা আছি আজ আপনার সঙ্গে। কথা হচ্ছে ওই বিষয় নিয়ে, টক্সিক মানুষ চেনবার একটা উপায় আপনি বলে যাবেন আমাকে। যেরকম অমিতাভ হোর তিনি বলছেন, সকালবেলা আপনি কাউকে গুড মর্নিং বলবেন, তারপরে নিজে একটি নেগেটিভ কথার ঢিল ছুড়ে দিয়ে দিন অন্যের দিকে, তার যদি নেগেটিভ নেচার হয় তাহলে দেখবেন সে কি বলে। মানে অন্যের নেগেটিভ নেচার বিচার করতে গিয়ে আমাকেও নেগেটিভ হতে হবে, ভেবে দেখছি, বুঝলেন ব্যাপারটা। এরপর হচ্ছে সীমা দাস, তিনি পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওনার পাশের বাড়ির ফ্ল্যাটে একজন মহিলা থাকেন যিনি গাছ এবং গান কোনোটাই পছন্দ করেন না, তো সেজন্য এরকম একটা ভেবে রাখাই যায় যে গাছ এবং গান যদি পছন্দ না করে কেউ তাহলে তার মধ্যে একটা নেগেটিভিটি থাকতেই পারে। আর পরে চলে যাব মিনা কর্মকার, তিনি বলছেন দমদম থেকে, আমার মানে মানুষের সঙ্গে কথা বলবার সময় তার মুখ এবং মুখ চোখের ভঙ্গিমা উনি দেখে বুঝতে পারেন সেই মানুষটি কেমন হবেন। সুতরাং এটা তো অনুভবের ব্যাপার, এটা একদমই অনুভূতির ব্যাপার। তবে হ্যাঁ, টক্সিক মানুষের কথাবার্তা এমনই হয় বা এমনভাবেই এসে বুকে বেঁধে সেটা কিন্তু অনুভব দিয়ে, অনুভূতি দিয়েই বুঝতে হয়। অনেক সময় এমন এক একটা কথা সুন্দরভাবে এমন এক একজন বলে যায়, ওই পরে সেটা মনে হয় আচ্ছা আমাকে এটা বলে গেল, ঠিক সেই সময় বোঝা গেল না। অ্যাকচুয়ালি মশা আর নেগেটিভ মানুষের সঙ্গে একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে মশা রক্ত খাবার আগে আপনার কানের কাছে ভিন ভিন ভিন ভিন ভিন ভিন ভিন ভিন করবে, কিন্তু নেগেটিভ মানুষ কখন যে আপনাকে কী দিয়ে চলে যাবে এইটা বোঝাটা খুব মুশকিল। সেটা কিন্তু ওই ডেঙ্গু ম্যালেরিয়ার থেকেও ভয়ঙ্কর, চিকুনগুনিয়াও আছে তার মধ্যে, এগুলো সব কিছুর থেকে কিন্তু ভয়ঙ্কর। তাই নেগেটিভ মানুষ চিনে নেওয়াটা আমাদের নিজেদের জন্য খুব উপকারী, কারণ সেই মানুষটির পাশাপাশি থাকাটার থেকে একটুখানি মানে সাবধানে থাকবো। আমি যেরকম খুব দেখি এই মানুষটিকে অসুস্থতা নিয়ে কথা বলে, যদি অসুস্থতা নিয়ে কথা বলে আমি তার ধারে পাশে নেই। এই মানুষটি কি যে কোনো জিনিসের মধ্যে নেগেটিভ কিছু খুঁজে পায়, মানে এটা হবে না, এটা করা যাবে না, এইখানে যাওয়া যাবে না, এইটা হলে এইটা হবে না, এরকম ধরনের যে মানুষ কথা বলবে আমি কিন্তু তার ধারে পাশে নেই। ধারে পাশে নেই মানে একটু দূরে, একটু সরে, একটা আড়াল রেখে চলা। এবং যে মানুষ একটা কথাই বারবার বলতে থাকে, একটা কথাই বারবার বলতে থাকে, সেইটা কিন্তু একটা অদ্ভুত জায়গা তৈরি করা। হয়তো ভালো কথাই, সে বারবার বারবার বলতে থাকলে আমাদের ব্রেনের মধ্যে ওই একটা কথা গিয়ে এমনভাবে হ্যামার করে যেটা কিন্তু একটা অন্যরকম জায়গা তৈরি করে। অথচ এই যে নেগেটিভ মানুষ বা টক্সিক মানুষ আমরা যাদের বলছি, আমরা টক্সিক অর্থে তাদের নেচারটার কথা বলছি, তারা কিন্তু সবসময় যে খারাপ হয় এমন নয়। এই সমস্ত মানুষেরা কিন্তু আমি যদি কোনো বিপদে পড়ি আমাকে কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবে। যেরকম ঘটেছে, আমি পড়ে গেছি, আমাকে সে তুলেছে বা তুলতে এসছে, এসেই আগে সে দেখে বলছে তোমার কোমর টোমর ভেঙে যায়নি তো? আরে বাবা, লোকটাকে না তুললে কী করে বুঝবে লোকটার কোমর ভেঙে গেছে কি না? মানে এই ধরনের নেগেটিভ মানুষরা যে অন্যদের সাহায্য করবে না এমনটা নয়, সাহায্য তারা করবেন, কিন্তু সাহায্য করতে এসেও এমন নেগেটিভ কিছু বলে যাবে, আমি পড়ে গিয়ে ভাবতে বসলাম যে আমার কোমরটা, মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার একটা ধারণাতেই ছিল না আমার কি কোমরটা ভেঙে গেছে, আমার মনে হলো পায়ে লেগেছে, হাতে লেগেছে, কিন্তু কোমর ভেঙে গেছে এমন ধারণা আমার, ওই কোমর ভেঙে গেছে এই ভাবনাতেই আমি কতক্ষণ উঠে দাঁড়াতে পারিনি। তারপরে ভাগ্যিস আরেকজন ছিলেন, তিনি এলেন, বলে ওট ওট তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। এই ধরনের মানুষেরা আমাদের এমন এক একটা মানে ভাইবস দিয়ে যায়, এমন এক একটা পজিটিভ ভাইবস দিয়ে যায়, ওই যে কিছু হয়নি এই ব্যাপারটাই কিন্তু অনেকখানি জায়গা করে দিল। এবং আমি সেদিন বুঝেছিলাম যতই আমাদের চারপাশে নেগেটিভিটি থাক না কেন, পজিটিভ একটু কিছু সেটা কিন্তু অনেক বড় জায়গা তৈরি করে। তাই না বাচক শব্দ না, আর হ্যাঁ বাচক শব্দ হ্যাঁ। আজকে আমরা কিসে হ্যাঁ বলবো, আমরা শুনব গান, আর প্রত্যেক দিনই শুনি নানান শিল্পীর কণ্ঠে। এই গানটা শুনি, শুনে তারপর ফিরছি বাকি কথাতে।

গান শুনতে শুনতে আমরা চলে যাবো এবার পরের মেসেজে। অনেকগুলো মেসেজ জমা হয়েছে, চটপট একটু পড়তে শুরু করি। আমি মানুষ চিনতে পারি না, মানুষের চরিত্র চেনা বড় জটিল ব্যাপার, তাই আজ আপনার অনুষ্ঠান শুনে মানুষ চেনার উপায় শিখব। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর।

ধর্মতলা হাওড়া, উনি হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান। এরপরে পৌঁছবো কোথায়, কার কাছে? আমার গ্রামে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভুলের জন্য কখনোই অনুতপ্ত হয় না, বরং সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। হ্যাঁ, এটা যে কী বিড়ম্বনার! তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করা তো সম্ভব নয়, তাই আমি তাদের সঙ্গে কাজের বাইরে অতিরিক্ত কোনো কথা না বলে স্থান পরিত্যাগ করি। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আপনিও বুদ্ধিমান। পরের ফলতা বকুলতলা থেকে শম্ভু, তিনি বলছেন টক্সিক মানুষ চেনার উপায়, ওনারা সবসময় নেগেটিভ চিন্তা বহন করে, তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, ইত্যাদি ইত্যাদি। আর নন্দা রায় পড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, সব থেকে টক্সিক মানুষ তাঁরাই যারা মঞ্চে নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অভিনয় করেন। এরা খুব কুল মাইন্ডের হন, সামনে মুখ মিষ্টি আর পেছনে সমালোচনা বা নিন্দা করে চোরা বালির মতন নীরবে যে কোনো সম্পর্ককে ভেঙে দিতে এদের জুড়ি নেই। অথচ এদের সারা জীবনেও ঠিক চেনা যায় না, তাই এদের কাছ থেকে দূরে সরেও থাকা যায় না, যেহেতু এদের চেনা যায় না। নেগেটিভ নেচারের মানুষ, যে সমস্ত মানুষেরা আমাকে আপনাকে মাথাটা একটু বোবো করে ঘুরিয়ে দিতে পারে, সেরকম মানুষদের থেকে একটু দূরে থাকার জন্যই আমরা ভাবনা চিন্তা করছি যে সেরকম মানুষ চেনবার উপায়টা কি। মানুষ চেনার উপায় যথেষ্ট কঠিন, আবার এই রকম ধরনের মানুষ চেনার উপায় সে তো আরও কঠিন, কিন্তু মানুষ চিনতে চিনতেই আমাদের এগোতে হয় এবং মানুষ চেনার যে জায়গা সেটা আমাদের একমাত্র অভিজ্ঞতা দেয়, এবং অভিজ্ঞতায় এগোতে আমরা ঋদ্ধ হই অভিজ্ঞতার সঙ্গে এগোতে। টক্সিক মানুষ মানে যে সবসময় সেই মানুষটা খারাপ এমনটা কিন্তু নয়, কিন্তু তার কিছু আচরণ, তার কিছু কথাবার্তা, তার কিছু কাজকর্ম আমাদের মানসিক শান্তি, আত্মসম্মান বা সুস্থ সম্পর্কের ক্ষতি তৈরি করে। যেরকম যদি কেউ কাউকে সবসময় ছোট করে বা অন্যের সাফল্যে যে খুশি হয় না, নিজের ভুলের দায় যে অন্যের ঘাড়ে চাপায়, অপরাধবোধ তৈরি করে অন্যের, মানে নিজে দোষ করে অন্যের অপরাধবোধ তৈরি করে, সবসময় নেগেটিভ কথাবার্তা বলা, তারপরে প্রত্যেকটা মানুষের জীবনে একটা সীমারেখা রয়েছে, তো সেই মানুষটি যদি সেই সীমারেখাটাকে লঙ্ঘন করে বারবার এগিয়ে যেতে চায় তাহলেই কিন্তু সেক্ষেত্রেও সে টক্সিক হয়ে যায়। এবং যখন প্রয়োজন নিজের প্রয়োজনে তোমাকে মনে করা আর প্রয়োজন ফুরিয়ে গেলেই গুরুত্ব না দেওয়া, এইটা কিন্তু খুব মুশকিলের, এবং টক্সিক মানুষের এটা একটা মানে বেসিক জায়গা। সবসময় অন্য মানুষকে এই টক্সিক মানুষ নিয়ন্ত্রণ করতে চাইবে। এই ধরনের মানুষের সঙ্গে যখন বেশিক্ষণ থাকা হয় তখন ক্লান্ত, দমবন্ধ এবং অস্বস্তিকর লাগে, একটা বিরক্তি তৈরি হয়। এবার কখন আমি বুঝবো যে আমি কোনো টক্সিক মানুষের পাল্লায় পড়েছি, সেটাও নিশ্চয়ই আমি বলবো, মানে আমি বলছি না, বিশেষজ্ঞদের নানান অভিমত বলছে, সেটাও নিশ্চয়ই আপনাকে জানাবো। কিন্তু এত কিছু টক্সিক জানবার আগে আপনাকে একটা ভালো দেখে গান শুনতে হবে, তাই আপাতত হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা আমরা শুনছি, শুনে ফিরে আসছি। গোপার সঙ্গে শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে।

0: আকাশ না ডাকলে।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
3: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

নেনে নে হয় যেত নয় হারো যখন হাত বাড়ালে আকাশ আর পা বাড়ালে রাস্তা যখন হাত বাড়ালে আকাশ আর পা বাড়ালে রাস্তা।

সুবীর সেনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবার আমরা চলে যাব মেসেজে, কারণ সময় ক্রমশ এগিয়ে চলেছে। অনেক বড় মেসেজ এসছে, কিন্তু আজকে আমি শুরুতেই বলেছি আজকে নেগেটিভ মানুষ চেনবার একটা উপায় আপনার কাছ থেকে জানতে চাইছি, এবং একটা উপায় আপনি যদি একাধিক উপায় লেখেনও তাহলে একটা উপায় আমি বলবো। এই মেসেজ কার কাছ থেকে এসছে? স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে তিনি অনেক বড় মেসেজ পাঠিয়েছেন, সেখান থেকে আমি একটুখানি খুঁজে খুঁজে নিচ্ছি। আমাদের জীবনে কিছু মানুষ এমনভাবে উপস্থিত থাকে যারা বাইরে থেকে খুব কাছের মনে হলেও ভেতরে ভেতরে আমাদের আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং আনন্দকে ক্ষতিগ্রস্ত করে। এদেরই আমরা টক্সিক মানুষ বলতে পারি। এবং অন্যের সাফল্যে এরা ঈর্ষান্বিত হয়, অকারণে সমালোচনা করে, নিজেদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং নেতিবাচক চিন্তা ছড়িয়ে দেয়। আমি কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম। আসলে প্রত্যেকেরই এই নেগেটিভ মানুষ বা টক্সিক মানুষ সম্পর্কে এমনই অভিজ্ঞতা থাকে যে লিখতে লিখতে তখন অনেক কিছু বলা হয়ে যায়, কিন্তু শর্ত একটা যখন দেওয়া হয়েছে যে একটাই আপনি বলবেন আপনার টক্সিক মানুষ চিনে নেবার পদ্ধতি সম্পর্কে, তখন এটুকুই আজকে থাক। এরপরে আমি চলে যাব কার কাছে, রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5। তিনি বলছেন, আমাদের এখানে অনেক বিষাক্ত মানুষ আছে, সোজা কথা বলতে গেলে তারা ঘুরিয়ে এমন সব কথা বলেন যে তাদের সামনে থেকে সরে আসতে বাধ্য হই। এরপর কার কাছে যাব, এরপর যাব, টক্সিক মানুষ তো আমাদের চারপাশে প্রচুর আছে, তাদের চেনার উপায় হলো তারা সবসময় তোমাকে ডিমোটিভেট করবে, নেতিবাচক কথা বলবে। রজত বিশ্বাস বোনপুর নদিয়া। আর এই মেসেজটি কার কাছ থেকে এসছে, অনিনীরা ঘোষ বেহালা থেকে। উনিও অনেকটা বড় ওনার নিজের মনের কথা বলেছেন, এবং যে কথা উনি বলেছেন যে আজকে ওনার মন ভালো নেই, কাজ করতে করতে উনি রেডিও শুনতে শুনতে আজকে উনি লিখেছেন, অনেকটাই বড় ওনার নিজের মনের কথা। ওনার খুব কাছের একজন মানুষ যে তাকে খুব ভালোবাসে এবং তার জন্য অনেক টাকা পয়সাও খরচ করে, কিন্তু এখন যখন ওনার দরকার, অনিনীরা ঘোষের যখন দরকার, তখন সেই মানুষটির কাছ থেকে তিনি সাহায্য তো পাচ্ছেনই না, বরং ওনাকে

এড়িয়েও যাচ্ছেন, এবং এই যে ওনার এড়িয়ে যাওয়া এবং উদাসীন ব্যাপার, সেটা ওনাকে যখন উনি জিজ্ঞেস করলেন তখন উনি দেখতে পেলেন যে ফোনে যখন উনি জিজ্ঞেস করছেন বা ফোনে যখন কথা হচ্ছে তখন সেটা রেকর্ডিং হচ্ছে এবং তারপরই ফোন সুইচ অফ হয়ে যায়। এই রকম ধরনের মানুষদের তিনি ঠিক বুঝতে পারেন না, এবং এই সব ধরনের মানুষদের চেনা সত্যি খুব কঠিন হয়ে দাঁড়ায়

গানের কাছে যদি নিজেকে সমর্পণ করে দেওয়া যায় তাহলেই বোধ হয় সেটা সবচেয়ে ভালো হয়, কারণ গানই হচ্ছে একমাত্র শান্তির জায়গা, ভালো লাগার জায়গা।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে চটপট মেসেজের দিকে এগোই। যেরকম নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে, উনি বলছেন যে ওনার বাড়িতে আজকে যখন উনি সকালবেলা ঘুমোচ্ছিলেন তখন ওনার বাড়িতে একজন আসেন এবং এসে ওনার বাড়িতে অন্যান্যরা যারা ছিলেন তাদের জিজ্ঞেস করে যে তিনি কোথায়। তারা বলেন যে উনি ঘুমোচ্ছেন, কিন্তু তবুও তিনি উনি আছেন কি না সেটা ওনাকেই জিজ্ঞেস করতে করতে ওনার বেডরুমে ঢুকে যান এবং তিনি জেগে ওঠেন। যেহেতু উনি ওনার দোকানের কাস্টমার তো সেই জন্য উনি কিছু বলতে পারেননি, উনি ওনার ফোনে রিচার্জ করে দিলেন। তো ভদ্রমহিলা ভেবেছেন যে উনি নিজে খুব চালাক, কিন্তু এই মানুষটি যথেষ্ট বিরক্ত হয়েছে এবং এই ধরনের ব্যবহার, সত্যি নিজের কাজের সময় কাজ গুছিয়ে নেওয়া, এই ধরনের ব্যবহার কোথাও না কোথাও একটা টক্সিক ব্যবহারের মধ্যেই পড়ে। আর বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন, তিনি বলছেন কিছু আত্মকেন্দ্রিক অহংকারী মানুষ নিজের এবং নিজের পরিবারের মহিমা, কৃতিত্ব, বৈভব, ক্লাব কালচার এবং সামাজিক পদমর্যাদার বাইরে কোনো কথা বলতে পারে না। এই সব মানুষ বড়ই টক্সিক। আচ্ছা, অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে উনি লিখেছিলেন যে সকালবেলা গুড মর্নিং বলে কাউকে একটা নেগেটিভ কথা বললে তিনি কিভাবে সেটা দেখেন সেইটা মানে বুঝলে ভালো হয়। এবং আমি যখন বলেছি যে আমি ভেবে দেখব তখন উনি আবার লিখে পাঠিয়েছেন এটি একটি মেডিকেল টার্ম, সাপের বিষ ওঠাতেও ঠিক এইভাবেই ভেনাম অ্যাপ্লাই করতে হয়। অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে যাচ্ছি না, খুব সহজ সরলভাবে একজন মানুষ তার কথা শুনলেই মোটামুটিভাবে বোঝা যায় মানুষটি কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে যেতে পারে। আর কোনো মানুষ, কোনো সময় কোনো মানুষের হয়তো মেজাজ গরম থাকতে পারে, সে খারাপ ব্যবহার করে ফেলতে পারে, সেটা একাধবার হতে পারে, কিন্তু যিনি টক্সিক মানুষ হবেন তিনি কিন্তু বারবার বারবার বারবার এটাই করতে থাকবেন। এবং ঠিক কোন পর্যায়ে গেলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটি টক্সিক এবং তার থেকে সাবধান হতে হবে, সে কথাও নিশ্চয়ই বলবো, কিন্তু গানটা শুনে এসে।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে আরো দুটো মেসেজ এসছে, একটু চট করে পড়ে নি। শিপ্রাকার মালিক পাড়া লেন বেতর হাওড়া চার থেকে, আমি আগে থেকে কোনো মানুষকে চিনে তারপর তার সঙ্গে মিশবো সেটা পারি না, তাই আপন পর তিনি বিচার না করেই তার সঙ্গে মেশেন এবং তারপর যেটা হয় আঘাত এবং যন্ত্রণা পাওয়া, এরপর তার সঙ্গে আর মিশি না। কথা যদি বলতে বাধ্য হতে হয় ওই মানে হাই হ্যালো পর্যন্তই সেটা থেকে যায়। আর এইরকম মানে এই এই অ্যাটলিস্ট একটা কথা বলতে ইচ্ছা করছে যে ফ্যামিলি যার সঙ্গে একই ছাদের নিচে থাকতে হয় তার কাছ থেকে কিভাবে মানে দূরে সরে থাকা যাবে, এটাই হচ্ছে তার কাছ থেকে কিভাবে দূরে সরে থাকা যাবে, এরকমই হয়তো উনি বলতে চেয়েছেন। অনেক সময় আমাদের লেখাতে একটু গণ্ডগোল হয়, বিশেষ করে ইংরেজি লেখার সময়, ইংরেজিতে বাংলাটা লেখার সময়, তো এইটা তো খুব মুশকিল, মানে মানুষ চেনা দায়, সত্যিই মানুষ চেনা দায়। তবে বারবার যদি একইভাবে আঘাত আসতে থাকে সেক্ষেত্রে আমি যদি একটু সাবধান না হই তাহলে তো সেটা আমারই বোকামি, এটা তো কিছু বলার নেই। আর হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তিনি বলছেন যে আমার উপকার নিয়ে পরে অস্বীকার করেছে তখন খুব রাগ হয়, এই ধরনের মানুষেরা হচ্ছে টক্সিক মানুষ, আর মানে পরবর্তী সময় আবার মিষ্টি করে কথা বললে তখন উনি আবার তাদের ফাঁদে পা দিয়ে ফেলেন, সেটাও তিনি আবার স্বীকার করেছেন। তো আসলে মানুষ তো নানান রকমেরই হয়, যে মানুষদের কথা বলছিলাম ওই টক্সিক মানুষ আমরা কীভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে যে মানুষ মাত্রেই সে তো 100% ভালো সেটা তো হতে পারে না, ভালো মন্দ মিশিয়েই একজন মানুষ হয়। এবং এই দু একটা ঘটনা দেখে বা দু একবারের কোনো বিষয় দেখে যদি কাউকে টক্সিক বলে দেওয়া হয় সেটাও ঠিক হবে না, কিন্তু নিয়মিত দীর্ঘদিন ধরে বারবার যদি একই ঘটনা ঘটতে থাকে একই মানুষের কাছ থেকে তাহলে অবশ্যই তার নামের পাশে টক্সিক বা তার নামের পাশে একটু মানে নেতিবাচক একজন মানুষ হিসেবে তাকে বলা যেতেই পারে এবং সেটা আমরা নিজেরাও বুঝতে পারি। নিজেকে কতগুলো প্রশ্নও করতে হয় যে সেই মানুষটির সঙ্গে থাকলে আমি কি, আমার কি ভালো লাগে, তার সঙ্গে কথা বলতে আমার কি ভালো লাগে, আমি কি শান্তি পাই, আমার কি মনে হয় যে মানে আমার জীবনের অনেক সমস্যা তার সঙ্গে কথা বলেই কেবলমাত্র কি সেগুলো দূর হয়ে যায়, নাকি তার সঙ্গে কথা বললে আমার খুব ভার লাগে, আমার অস্বস্তি হয়, আমার মনে হয় এই মানুষটি আমাকে বারবার অপমান করছে, আমাকে ছোট করছে, আমাকে আঘাত দিচ্ছে। যদি এরকম বারবার ঘটতে থাকে তাহলে অবশ্যই সেই মানুষটির কাছ থেকে একটু দূরে থাকলে নিজেরই অনেক সমস্যা কমে যাবে। ফলে মানুষ আমরা সবাই একসঙ্গেই থাকব এটাই হচ্ছে কথা, কারণ একে অপরের বিপদে পাশে দাঁড়ানোটাই তো আমাদের, সেজন্যই আমাদের একটু আলাদা করেছে মানুষের থেকে মানুষের, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্যান্য প্রাণীদের মধ্যে সেই একতাটা চলে এসেছে, মানুষ একটু দূরে সরে গেছে। মানুষ মানেই যেহেতু একদম নিখুঁত 100% নিখুঁত নয়, তবুও এটা বোঝা যায় যে কার কাছে থাকলে বা কার সঙ্গে থাকলে, কার সঙ্গে কথা বললে আমি ভালো থাকি আর কার সঙ্গে থাকলে আমি খারাপ থাকি, এইটুকু বুঝে সেই খারাপ লাগার জায়গাটুকু থেকে যদি নিজে বেরিয়ে না আসা যায় তাহলে একটা সময় কিন্তু নিজেও কখন যে নেগেটিভিটির মধ্যে ঢুকে যাব বা নেগেটিভ হয়ে যাব সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই নিজেদের ঠিকঠাক জায়গায় রাখার জন্য, নিজেদের ঠিকঠাকভাবে একটু ভালোভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মানুষকে চিনতে হবে, মানুষকে জানতেই হবে, এ কথা তো বলাই বাহুল্য। আর একেবারে শেষে আমরা এগোতে থাকবো, কারণ আমাদের সময় তেমনটাই বলছে, এগোতে এগোতে মোহিনের ঘোড়াগুলির এই গান আমাদের সকলের জন্য থাকবে। মানুষ চিনতে চিনতে মানুষের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, তো তাই একটু সকাল সকাল একটু চা আর কফি খেয়ে একটু ফ্রেশ হয়নি, যে যার নিজের কাজে এগিয়ে পড়ি আর ভালো থাকি আমরা সবাই মিলে, ভালো মন্দ সমস্ত মানুষ নিয়েই আমাদের চারপাশ এবং

খারাপ থেকে একটু দূরে আর ভালোর একটু কাছে, কিন্তু হাতে হাত ধরে সবাই মিলে থাকি, ভালো থাকি। গোপা ছিলাম এতক্ষণ আপনার সঙ্গে মনের মেলোডিতে, আর ফিরে আসবো আবার অন্য কোনো দিন, অন্য কোনো কথায়, অন্য কোনো আড্ডায়। মহিনের ঘোড়াগুলির গান আমাদের সকলের জন্য রইল।

0: আকাশবাণী কলকাতা এফএম গোল প্রচার তরঙ্গে খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা রাজ্য সরকারের। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 5 জন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে 11 ব্রিক্স জ্বালানি শক্তিমন্ত্রীদের বৈঠক। উত্তরাখণ্ডের লিপুলেক পাস দিয়ে 6 বছর পর ভারত ও চীনের মধ্যে ফের বাণিজ্য শুরু হতে চলেছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, 20 জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে 15 জন স্থিতিশীল, 4 জনের অবস্থা গুরুতর এবং 1 জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে উল্লেখ করে তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
1: এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারের কে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস, 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: ক্ষতিগ্রস্তদের

0: পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পাশাপাশি তিনি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের সই সহ বিভিন্ন নথির উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সরকারের হাতে এসেছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগের সরকার এরকম বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য কোন অত্যাধুনিক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তদন্তে কোন রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নির্মাণ সংস্থার সুপারভাইজার, লোহার কাঠামো প্রস্তুতকারক, জমির লিজ গ্রহীতা, শ্রমিক সরবরাহকারী ও কন্ট্রাক্টর এবং পরিকল্পনা অনুমোদনের সঙ্গে যুক্ত এক দালাল। মূল অভিযুক্ত আজগারকে খোঁজা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শ্রী অধিকারী আরও জানান, ঘটনার জেরে আগামী 4 সপ্তাহ কলকাতা পুর এলাকা, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালী, বিষ্ণুপুর, সোনারপুর, বাড়িপুর সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এই সময় সংশ্লিষ্ট সমস্ত অনুমোদিত নির্মাণ পরিকল্পনার অডিট হবে। আগেই জানানো হয়েছে, তারাতলা কাণ্ডে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের 11তম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়।
1: এক্সেলেন্সিস, রিকগনাইজিং দ্যাট ফিউচার এনার্জি সিস্টেমস মাস্ট ব্যালেন্স সাস্টেইনেবিলিটি উইথ রিলায়েবিলিটি, ইন্ডিয়া ইজ মেকিং সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্টস অ্যাক্রস দ্য এন্টায়ার এনার্জি ভ্যালু চেইন। অ্যাজ পার্ট অফ দিস এফোর্ট, ইন্ডিয়া ইজ লেইং দ্য ফাউন্ডেশন ফর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility performance.
0: এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানি সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। আগামীকালও এই বৈঠক চলবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথোরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্যপথ পুনর্জীবিত হবে। দলটি আগামীকাল তিব্বতের তালাকোটের জন্য রওনা দেবে। পিথোরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানিয়েছেন, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলজি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.2 এবং 7.5 মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত 700 বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ইওয়াতে প্রিফেকচার উপকূল থেকে দূরে মাটির 50 কিলোমিটার গভীরে। আওমারি প্রিফেকচারের হাসিকামি শহরে এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাঁকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে

0: সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 1975 সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 1975-এর 25শে জুন একটি কালো অধ্যায় সূচনা করেছিল। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণের তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময় শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। নরেন্দ্র কুমার গোস্বামী নামে এক আইনজীবী বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। সিসিটিভি ফুটেজ, ডিজিটাল লেনদেনের তথ্য এবং অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া দান সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের দাবি জানানো হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10-এ বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকায় আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে আগামীকাল ভোর 4:30 টিউনেশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা রাজ্য সরকারের। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। केंद्रीय ऊर्जा मंत्री मनोहर लाल ने कहा है कि भारत ऊर्जा प्रणालियों के निर्माण की दिशा में ब्रिक्स सहयोग को मजबूत करना चाहता है। आज गुरुग्राम में ब्रिक्स ऊर्जा मंत्रियों की 11वीं बैठक का उद्घाटन करते हुए उन्होंने कहा कि विकास की आकांक्षाओं और सतत विकास लक्ष्यों को प्राप्त करने के लिए किफायती, विश्वसनीय और टिकाऊ ऊर्जा अपरिहार्य है। संपूर्ण ऊर्जा मूल्य श्रृंखला में भारत के निवेश के बारे में श्री मनोहर लाल ने कहा कि भारत विश्व की डिजिटल रूप से सक्षम सबसे बड़ी विद्युत प्रणालियों में से एक की नींव रख रहा है। उन्होंने कहा कि 6 करोड़ से अधिक स्मार्ट मीटर पहले ही लगाए जा चुके हैं और आने वाले वर्षों में ये परिवर्तन बड़े पैमाने पर जारी रहेगा। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज संविधान हत्या दिवस पर आपातकाल के दौरान लोकतांत्रिक मूल्यों की रक्षा के लिए दृढ़ संकल्पित रहे लोगों को श्रद्धांजलि अर्पित की। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि आपातकाल संविधान पर सीधा हमला था। उन्होंने कहा कि इस दौरान नागरिक स्वतंत्रता निलंबित की गई, अभिव्यक्ति की स्वतंत्रता पर अंकुश लगाया गया। प्रधानमंत्री ने कहा कि इस दौरान लोकतांत्रिक संस्थाएं भी निशाने पर रहीं। गृहमंत्री अमित शाह ने भी आपातकाल के खिलाफ संघर्ष करने वाले लोकतंत्र सेनानियों को श्रद्धांजलि अर्पित की। सोशल मीडिया पोस्ट में गृहमंत्री ने कहा कि 25 जून 1975 भारतीय लोकतंत्र का एक काला अध्याय था। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने सोशल मीडिया पोस्ट में कहा कि आपातकाल भारत के इतिहास का एक कठिन दौर था जब संविधान के मूल्यों की कड़ी परीक्षा हुई थी। सर्वोच्च न्यायालय ने आज श्रीराम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट को मिले दान में कथित वित्तीय अनियमितताओं की अदालत की निगरानी में जांच की मांग संबंधी जनहित याचिका पर तत्काल सुनवाई करने से इनकार कर दिया। हालांकि न्यायालय ने मामले को उचित समय पर सूचीबद्ध करने का आश्वासन दिया। इस बीच लखनऊ के संभागीय आयुक्त विजय विश्वास पंत की अध्यक्षता में गठित 3 सदस्यीय SIT ने राज्य सरकार को अपनी प्रारंभिक रिपोर्ट सौंप दी है। केंद्रीय अन्वेषण

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ি বলছে একটা বেজে এগারো মিনিট হয়ে ষোলো সেকেন্ড, আর আপনাদের অনুরোধ দিয়ে সাজানো তোমায় গান শোনাবো নিয়ে চলে এসেছি আমরা দুজন, আমি এমিলিয়া
3: আর আমি কোয়েল। আর আজকে থাকবো ঠিক একই রকম ভাবে যেভাবে রোজ থাকি আপনাদের অনুরোধের গানে। প্রথমেই যে অনুরোধের গান আমরা শুনবো সেটা মান্নাদের কণ্ঠে। বাদল ভট্টাচার্য বেহালা কলকাতা 34 থেকে অনুরোধ করেছেন চিরদিনের ছায়াছবি থেকে এই গানের জন্য।
2: গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের, সুরে শিল্পী মান্নাদের।

0: এর পরের গানটাও কোয়েল সিনেমা থেকে, অনন্যা ছবি থেকে। আশা ভোঁসলের কণ্ঠে গান শুনতে চেয়েছেন চাঁদু দাস, গড়চুমুক, 58 গেট, হাওড়া থেকে। শুনি তাহলে সেই গান।
1: একদম।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরব বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।

0: রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, শুনতে চেয়েছিলেন দিল্লি গান্ধীনগর থেকে কাশীনাথ খাড়া, তবে আমাদের উপরে পছন্দটা ছেড়েছিলেন। আর দুর্গাপুজো আসতে এখনও অনেকগুলো মাস আমাদের অপেক্ষা করতে হবে ঠিকই, কিন্তু মনে মনে এই যে দুর্গাপুজো আসছে, এটাই তো যথেষ্ট নয় কি আনন্দ পাওয়ার জন্য, বা ওই দুর্গাপুজোর জন্য যে প্রতীক্ষা সেইটাকে সার্থক করার জন্য বোধ হয় এটা একটা জায়গা তৈরি করেই নেয়, তাই না?
1: একদমই তাই। আমাদের আসলে মনের মধ্যে তো সারা বছরই তিনি বাস করেন, আমরা সময়ের অপেক্ষা করি দিন গুনি, কবে আসবেন মা আমাদের কাছে। তো যাই হোক, তবু গানটি আমরা শুনলাম, আমার যেহেতু আমাদের পছন্দের শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, যিনি শুনতে চেয়েছেন তার, তো আমরা এগিয়ে যাব, আমাদের পরবর্তী রিকোয়েস্টে চলে যাব।
0: একটি নজরুল গীতির অনুরোধ রয়েছে, সেই গানটিতে চলে যাই। শুনতে চেয়েছেন যে গানটি, সে গানটিকে পেয়েছি, কিন্তু তার পছন্দের শিল্পী অনুরাধা পাড়োয়াল ছিলেন। শুনে দেখুন এই শিল্পীর কণ্ঠে এই নজরুল গীতিটি, আপনার পছন্দের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। শেখ তাহের কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন হলুদ গাঁদার ফুল। তবে সেই গানে যাওয়ার আগে একটা জরুরি সতর্কবার্তা আবহাওয়া সংক্রান্ত। আগামী এক দু ঘন্টার মধ্যে হালকা থেকে

মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা, যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার হতে পারে। কোথায়? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার কয়েকটি অংশে। এই সময়টা সবাই সাবধানে থাকবেন। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা। চলে যাই গানে, পূবালী দত্তর কণ্ঠে নজরুল গীতে। পূরবী দত্তের কণ্ঠে রইল আপনার পছন্দের নজরুল গীতে।

0: शिपुन।
1: गाने कथाएं गोल्डन समय আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্য।

0: বদলের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শুনতে চেয়েছিলেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি ফুলেশ্বর হাওড়া থেকে। সুধীন দাশগুপ্তর কথায় সুরে শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান।
1: একদমই, আমরা চলে যাব এর পরবর্তী গানে, এবং পরবর্তী গান মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, ঢোলি সাঁকড়া, মুজফ্ফরপুর, বিহার থেকে।
0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, শিল্পীর নিজের সুরে।

আমরা রয়েছি তোমায় গান শোনাবো অনুষ্ঠানে কোয়েলা মিলিয়া আপনাদের সঙ্গে, আপনাদের পছন্দের গানে গানে। বন্ধুদের প্রতি আমাদের একটা ছোট্ট নিবেদন আছে, অ্যামেলিয়া, নিবেদন বলবো না, একটা আবেদন আছে, একটা রিকোয়েস্ট আছে। যেমন আপনারা রিকোয়েস্ট করেন আমাদের, আমাদেরও আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট দাবি তো থাকতে পারে, কারণ আমাদের সম্পর্কটা এখন ফ্যামিলিয়ার হয়ে গেছে, আমরা একে অপরের সঙ্গে পরিবারের মতন বাঁচি প্রত্যেক দিন এই সময়টুকু। তাই আমি একটা ছোট্ট অনুরোধ সবার কাছে করব যে যারা আমাদের ফেসবুক পোস্ট, যেটা আমাদের প্রোগ্রামের পোস্ট পড়ে তোমায় গান শোনাবো আমাদের আর্যদের নাম দিয়ে, সেখানে যে কমেন্টগুলো আসে সেখান থেকেই কিন্তু আমরা বেছে নিই যে গানগুলো শোনাতে পারবো। এবার ধরুন আমাদের প্রায় 25টা রিকোয়েস্ট এলো আমাদের পোস্টে, সেখানে 25টা গান আমাদের এই 40 মিনিট সময়ের মধ্যে বাজানো নিশ্চয়ই সম্ভব নয়, সেটা আপনারাও বুঝতে পারছেন।

বলেছেন যে 25টা গান বাজানোর সময় আমরা এই 40 মিনিটে পাই না, সেক্ষেত্রে 11টা বা 12টা গান খুব বেশি হলে আমরা বাজাতে পারি। তো সেখান থেকেও আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের পছন্দের গান আপনাদের নাম সহ বলে উচ্চারণ করেই এই অনুষ্ঠানে সেই গানগুলো শোনাতে। এবারে অনেক সময় এমনও হতে পারে যে কিছু রিকোয়েস্ট পরে এসেছে, কিছু রিকোয়েস্ট আগে এসেছে, এত রিকোয়েস্টের মধ্যে হয়তো সেগুলো

0: তিন মিনিটের গান বাজাতে পারবো। তো তখন আমরা যেটা চেষ্টা করি, একটা ছ মিনিটের গান বাদ দিয়ে যদি দুটো তিন মিনিটের গান বাজাতে পারি তাহলে গানের সংখ্যাটা বেশি হবে। এটা অনেক ক্ষেত্রে ঘটে, কিন্তু মানে আগে পরেটা ফেসবুকে অতটা বোঝাও যায় না। হ্যাঁ, কারণ নেটওয়ার্কের কারণে আগে পরে ওইভাবে বোঝাও যায় না সময়, আমাদের এইটুকু সময়ের মধ্যে সেটা যদি আবার দেখতে যাই তখন গান নির্বাচনের ক্ষেত্রে আরো সমস্যা হবে। সেই জন্য যেটা হয়, আমাদের কিন্তু সময়ে সংকলন করেই অনুরোধটা রাখতে হবে।
1: এবং আমরা যদি আজকে একজনের নাম বলে দিই অন এয়ার, তাহলে পরের দিন আমাদের নিয়ম অনুযায়ী সেই তার গান মানে তার অনুরোধটা কিন্তু আর অন্য কোনো আর যে রাখতে পারবে না, কারণ ইতিমধ্যে তার নামটা বলা হয়ে গেছে বা তার গানের অনুরোধটা বলা হয়ে গেছে। তো সেই কারণেই কিন্তু আমরা এই এই ব্যাপারগুলোকে আমাদেরকে অনেকগুলো দিক বিচার বিবেচনা করেই কিন্তু এই বাছাবাছির কাজটা করতে হয়। ফলে এটা আমাদের পক্ষেও খুব কষ্টকর একটা কাজ।
0: এবং যেহেতু প্রতিদিনই আপনাদের সঙ্গে এই সময়টা আপনাদের অনুরোধ নিয়েই শুধু আমরা থাকি, সেই জন্যে আজ শুনতে না পারলেও কাল শুনতে পাবেন, এইটা তো একেবারে নিশ্চিত, সে ব্যাপারে কিন্তু কোনো ডাউট নেই।
1: একদম। এবং এর সঙ্গে আরও একটা রিকোয়েস্ট করব, আমাদের অনেক বন্ধু আমাদের আজকাল আমাদের এই ফেসবুকের পোস্টগুলিতে বেশ কিছু মন্তব্য করছেন, যে মন্তব্যগুলো হয়তো না করলেও হয়, তো একটু সবাই ভেবে দেখবেন যে একে অপরের সঙ্গে আমরা যদি মিলেমিশে অনুষ্ঠানটাকে ভালো করতে পারি। তো ঠিক আছে, আমরা চলে যাই পরের অনুরোধে।
0: গীতা দত্তের কণ্ঠে গান শুনতে চেয়েছেন খড়সরাই মধ্যমপাড়া থেকে মোহন দে, আলপনা দে এবং হুগলি থেকে শ্বেতা। মুকুল দত্তের কথায় স্বপন জগমোহনের সুরে শিল্পী গীতা দত্ত।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সাগর সেনের কণ্ঠে শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত মায়ের খেলা গীতিনাট্য থেকে, শুনতে চেয়েছিলেন গোপা চক্রবর্তী ডানকুনি হুগলি থেকে।
1: একদমই, আমরা এর আগে এমিলিয়া জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই মান্নাদের যে গানটি শুনলাম সেই গানটির জন্য যারা অনুরোধ করেছিলেন নাম তাদের নাম তো বলেছিলাম, তার সঙ্গে এই ঠিক এই গানটির জন্যই আরও একজন অনুরোধ করেছিলেন, সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে, তিনিও অনুরোধ করেছিলেন ঠিক একই গানের জন্য। তো সেই সময় নামটা আমাদের চোখে পড়েনি, এখন আমাদের নামটা চোখে পড়ল তাই আমরা তার নামটা উল্লেখ করে দিলাম।
0: চলে যাব সুবীর সেনের কণ্ঠে গান। সুবীর সেনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। শুনি সুবীর সেনের কণ্ঠে গান।

0: সুবীর সেনের কণ্ঠে শুনছিলাম গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অনল চট্টোপাধ্যায়ের সুরে। শেষ গানে কিন্তু আমাদের যেতে হবে, হাতে যেটুকু সময় আছে তাতে।
1: একদমই, শেষ গান শুনবো আমরা শ্যামল মিত্রর কণ্ঠে, তাই তো?
0: গানটি শুনতে চেয়েছেন সুরজ পাল, স্বাগত পাল, মামুদপুর, জামতলা থেকে।
1: বেশ, শ্যামল মিত্রের গান শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে, কারণ সময় শেষ। 2:30 মিনিটে কোয়েলা মিলিয়া আবারও ফিরবে সুরেলা সফর নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ ম্যাথ

0: এই পুরো গানটাতে, পুরো সিন সিকোয়েন্সটাতে হয়তো সকলেরই মনে আছে যারা ফিজা ছবিটি দেখেছেন, পুরো সিকোয়েন্সটাতে করিশ্মা কাপুরের একদম ক্লোজ লুকটা নেওয়া হয়েছিল, একদম ক্লোজ আপ, এবং কোনো কোনো জায়গায় তাকে অসামান্য দেখতে লেগেছে, তার মানে অসম্ভব সুন্দর স্ক্রিন প্রেজেন্স। আমরা তাই ফিজা দিয়ে আজকের ফ্রিলা সফরটা শুরু করলাম,
1: কারণ আজ করিশ্মা কাপুরের জন্মদিন, আজ আমাদের লেলোর জন্মদিন।
0: হ্যাঁ,
1: লোলো তার ডাক নাম, তো সেইটা দিয়েই বললাম সেই জন্যে। আর তিনি কিন্তু শুরু করেছিলেন প্রেম কয়েদি ছবি দিয়ে, তারপরে ফিজাটা আরও বেশ কয়েক বছর পর, কিন্তু এই ছবিতে তাকে একদম অন্য রকমভাবে আমরা পেয়েছিলাম।
0: হ্যাঁ, একদমই তাই। প্রেম কয়েদি বা তার শুরুর দিকের যে ছবিগুলো ছিল, সেই সময় করিশ্মা কাপুরের বয়স একেবারেই 16 কি 17। তিনি নিজেই বলছেন যে যেদিন আমার প্রথম ছবি রিলিজ করে সেদিন আমি, তার পরের দিন আমি 17 বছরে পড়ব, এবং স্কুল থেকে বাড়ি না ফিরে সোজা ওই স্কুল ড্রেসেই চলে গেছিলাম হলে, প্রিমিয়ারে, যে কেমন হলো ছবি, কেমনভাবে সবাই নিল সেই ছবিকে, কেমনভাবে মানুষ গ্রহণ করল নতুন নায়িকাকে। এবং সবথেকে বড় কথা, করিশ্মা কাপুরের জীবনে যেটা পাহাড়ের মতন একটা বোঝা ছিল তার কাঁধের উপরে, সেটা হচ্ছে তিনি কাপুর পরিবারের কন্যা, এবং কাপুর পরিবারের কোনো মেয়ে বা কোনো বউ কেউ ফিল্মে অভিনয় করুক এমন ইতিহাসে শোনা যায় না, তাই তো?
1: একদম, অন্তত একটা দীর্ঘ সময় গ্যাপ কাপুর পরিবার থেকে কেউ এসেছেন, এই রকম জমিয়ে অভিনয় করেছেন, নিজেকে ভেঙেছেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙেছেন, এবং যেহেতু বাবা মা দুজনেই প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী, রণধীর কাপুর এবং ববিতা কাপুর, আর হলিউডের এক অভিনেত্রী গিনা লোল্লো ব্রিগিডার নামে কিন্তু লোলো বলে ডাকতেন তার মা ববিতা, এবং তার যে এই আশা এত বছর, মানে ধরো একটা দশক পরে কাপুর পরিবারের কেউ এরকম অভিনয় করছেন, এটা ভীষণ রকমের চ্যালেঞ্জিং ছিল।
0: একদমই চ্যালেঞ্জিং অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে করিনা অনেক বেশি প্রিভিলেজড, কারণ করিশ্মার পরে, অনেকটা পরে, পথ তৈরি হয়ে যাওয়ার পর সে এই জগতে এসেছে, করিশ্মার সেখানে স্ট্রাগল অনেক বেশি ছিল, সেটাই বলা যায়। কিন্তু এই যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটার পিছনে কিন্তু একদম একটা শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন তার মা ববিতা। তিনি নিজেও এই জিনিস ফেস করেছেন, তিনি একটা সময় ববিতা চুটিয়ে অভিনয় করেছেন ফিল্মে, কিন্তু তারপরে বিয়ের পর থেকে তিনিও সরে আসতে বাধ্য হয়েছিলেন ওই কাপুর পরিবারের ঐতিহ্য অনুযায়ী, কিন্তু নিজের মেয়েকে এগিয়ে দিতে কিন্তু তিনি একটুও দ্বিধাবোধ করেননি। এবং এই যে প্রেম কায়দি দিয়ে করিশ্মার যাত্রাটা শুরু হলো, এরপরে একের পর এক, একের পর এক অক্লান্ত পরিশ্রম এবং অসম্ভব কি বলে, অসম্ভব সময় দিয়ে, এফোর্ট দিয়ে তিনি চেষ্টা করেছেন নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করানোর, সেটার প্রমাণও আমরা পেয়েছি বিভিন্নভাবে। আজ করিশ্মা কাপুরের জন্মদিন, তাই তাকে নিয়ে আমাদের সুরেলা সফরের কিছুটা পথ এগিয়ে যাওয়া। আজ কিন্তু আরও একজনের জন্মদিন, তার কথাই আমরা পরে আসব, তাকে স্মরণও আমরা করব।
1: তবে এই মুহূর্তে আমাদের একটা ভীষণ জরুরি কাজ করতে হবে, সেটা হচ্ছে কমলা থেকে কিন্তু লাল সতর্কতায় বদলে গেছে আমাদের আবহাওয়ার সতর্ক বার্তায়, সেটা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ থেকে সিভিয়ার, মানে বেশ জোর একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে এবং চলার সম্ভাবনাও রয়েছে, সেখানে সঙ্গে ভীষণ রকম বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া, যার গতিবেগ কিন্তু 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় নয়, 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অংশে,

0: এত বেশি সংখ্যায় যে আমাদের খুব সিলেক্টিভ ওয়েতেই আমাদের কিন্তু ছবি নির্বাচন করে গান বাজাতে হবে।
1: একদমই তাই। আমরা আপাতত একটা গানে যেতে পারি, সেটা আমরা এক্ষুনি আনাড়ি ছবিটার কথা বলছিলাম এমিলিয়া, তো আনাড়ি ছবি থেকে আমরা এই গানটা একটু শুনে আসতে পারি, দেখি শুনে আসা যায় কিনা।
0: বেশ।

0: আমরা আনাড়ি ছবি থেকে গান শুনছিলাম। এর আগে আমরা যেরকম শুনলাম যে প্রেম কায়দি 1991 সালে মুক্তি পেয়েছিল ছবিটি, যখন করিশ্মা কাপুরের বয়স মাত্র 17। ছবিটা কিন্তু খুব একটা বাজার ধরতে পারেনি, একটু মাঝারি মানের সফল ছিল বলা যায় ছবিটা।
1: এরপরে যে ঘটনাটা ঘটে করিশ্মা কাপুরের ক্যারিয়ারের দিকে তাকালেই বারবার আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অনেকগুলো ফ্লপ ছবি, তারপর মারাত্মক হিট একটা ছবি, এটা তার জীবনে বারে বারে এসেছে। এবং এই ঘটনাটা বলে দেয় যে তিনি কতটা পরিশ্রম করে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন।
0: একদম,
1: কাপুর পরিবারের লিগাসি তার দায়িত্ব বরং ছিল, লিগাসির যে দায়িত্বটা তার চাইতে সংগ্রামটা বোধহয় আরও বেশি ছিল তার জীবনে। কারণ তুমি যেটা বললে যে প্রেম কয়েদি সেরকমভাবে ঝড় তুলতে পারেনি, ব্লকবাস্টার হতে পারেনি, বক্স অফিস ঝড় তুলতে পারেনি, কিন্তু তারপরে মানে তার একটা দুটো বছরের মধ্যে যখন অজয় দেবগানের বিপরীতে জিগার কিংবা ভেঙ্কটেশের সাথে আনাড়ির যখন মুক্তি পাচ্ছে, সেই সময় কিন্তু নিজের প্রতিষ্ঠার জায়গাটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এবং আরও বেশি দৃঢ় হচ্ছে প্রতিষ্ঠার জায়গাটা।
0: একদমই একদমই। এবং আনাড়ি থেকে, আনাড়ির কথা তো তুমি বললে যে বাণিজ্যিকভাবে সেই ছবি সফল হয় এবং এই ছবির প্লটও খুব স্ট্রং ছিল। আমরা দগ্গুবতি ভেঙ্কটেশ দেখেছিলাম করিশ্মা কাপুরের বিপরীতে এখানে, এবং ভাগা ভাগা সব অভিনেতারা কাজ করেছিলেন সেখানে। এবং করিশ্মা কাপুর বলছেন যে তার প্রথম যে ছবির সেটে গিয়ে কাজ করার যে অভিজ্ঞতা, উনি বলছেন আমি তখন এতটাই ছোট যে ওই যে অতগুলো লাইট, ওই যে অতগুলো ক্যামেরা, অতগুলো চোখ শুধু আমার দিকে তাকিয়ে আছে, অতগুলো লাইট শুধু আমার মুখের ওপর পড়েছে, বলছে যে এটা যে কি ভয়ঙ্কর একটা জিনিস, কতখানি নার্ভ স্ট্রং রাখতে হয় সেই সময় আর সেই বয়সে, সেটা তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন যখন প্রথম তিনি প্রেম কায়দিতে, মানে প্রথম দিন যেদিন সেটে গিয়ে তিনি কাজ শুরু করেন, এটা ছিল তার একেবারে প্রথম ক্যামেরাকে ফেস করার অভিজ্ঞতা। আমরা একটু একটু করে তার কথায় আমরা যাব, থাকব, আপাতত একটা গানে যাব,
1: একটা গানে যাব। আর আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে বিরতিতেও যাব, তবে খানিকক্ষণ আমরা সুরেলা সফরে এখন এই মুহূর্তে তার জন্মদিন অর্থাৎ করিশ্মা কাপুরের জন্মদিন পালন করব। রাজা হিন্দুস্তানি থেকে রইল এই গান।

0: ফিরে এলাম আবারও অনুষ্ঠানে। সুরেলা সফর নিয়ে রয়েছি অ্যামিলিয়া আর কোয়েল আপনাদের সঙ্গে। আজকে করিশ্মা কাপুরের জন্মদিনে তার ছবির কথায়, তার বিভিন্ন ছবির গান নিয়ে রয়েছি এই সময়টা। এবং যেতে যেতে অ্যামিলিয়া, আমরা যে গানটা রেখে গেছিলাম সেটা রাজা হিন্দুস্তানি ছবি থেকে,
1: আমির খানের অপোজিটে।
0: একদমই তাই। এই এই গল্পটা রাজা হিন্দুস্তানি ছবিতে করিশ্মা কাপুরের কাস্টিংয়ের গল্পটা কিন্তু একদম অন্যরকম। আমির খান সাধারণত করে থাকেন বেশ কিছু ছবিতে, ছবির ক্ষেত্রেই আমরা শুনেছি যে নায়ককে প্রশ্ন করা হয়েছে, মানে আমির খানকে প্রশ্ন করা হয়েছে যে তোমার বিপরীতে বা আপনার বিপরীতে আপনি নায়িকা হিসেবে কাকে প্রেফার করছেন বা কাকে নেওয়া যায়, কোন একটা সাজেশন চাওয়া হয়েছে তার কাছে। ফানার সময়েও আমরা শুনেছিলাম যে তিনটে নাম উনি করেছিলেন, কাজল, কাজল অ্যান্ড কাজল। এবং এই ছবিটার ক্ষেত্রেও, রাজা হিন্দুস্তানির ছবির সময়, আমির খান বলেছিলেন যে একটি মেয়ে আছে এবং সেই মেয়েটি খুব ব্রাইট এবং খুব পরিশ্রমী, সবথেকে বড় কথা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস পিক আপ করতে পারে। তো সেই মেয়েটির নাম কিন্তু আমি বলতে পারি, তাকে আপনারা নিতে পারেন। তো এর আগে, রাজা হিন্দুস্তানি ছবির আগে আরও একটি ছবিতে আমির খান এবং করিশ্মা কাপুর স্ক্রিন শেয়ার করেছিলেন একসাথে, কিন্তু সেখানে আমির খান এবং করিশ্মা কাপুর কিন্তু জুটি ছিলেন না, সলমান খান করিশ্মা কাপুর জুটি ছিলেন। তো এই ছবিটায় তখন করিশ্মা কাপুরকে কিন্তু আমির খানের কথাতেই ধর্মেশ দর্শন কাস্ট করলেন নায়িকা হিসেবে। তারপরে তো আমরা দেখেইছি ছবিটা কোন জায়গায় গিয়ে উত্তীর্ণ হয়েছিল। এবং প্রত্যেকটা সিনে, ধর্মেশ দর্শন বলছেন একটি সাক্ষাৎকারে, যে প্রত্যেকটা সিনে আমাকে কখনও করিশ্মাকে বোঝাতে হতো না বা একবারের বেশি দুবার গিয়ে দেখাতে হতো না যে তুমি কি করবে, অনস্ক্রিন তোমার কাজটা কি হবে। আমরা করিশ্মা কাপুরের নানান রকমের ছোট্ট ছোট্ট ছবির কথায় বা বিহাইন্ড দ্য সিন কিছু কথায় আমরা অবশ্যই থাকব, তার পাশাপাশি আমরা একটু একটু করে এগিয়ে যাব তার ছবির গান।
1: আরেকটা চেষ্টা করব, তার অপোজিটে আমরা অনেক হিরোকে তো পেয়েছি, আমির খানের পাশাপাশি সলমান খান, অক্ষয় কুমার, গোবিন্দা। এবং গোবিন্দা বললে অনেকগুলো ছবির কথা, মানে হিট হিট ছবির কথা মনে আসে। তো আমরা চেষ্টা করব তার বিপরীতে বিভিন্ন নায়কদের ছবি থেকে অন্তত একটা গান এইটুকু সময়ের মধ্যে যদি পারা যায় বাজাবার।
0: একদমই। এবং অক্ষয় কুমার এমন একজন নায়ক যে অক্ষয় কুমারের নামটা অবশ্যই করতে হবে, তার কারণ করিশ্মা কাপুরের সাথে, মানে অক্ষয় কুমার করিশ্মা কাপুরের সাথে বোধহয় সবচেয়ে বেশি ছবি করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা নাম নিতে হবে, সেটা হলো গোবিন্দা। আমরা দুটো গানই শুনব, প্রথমে অক্ষয় কুমারের সঙ্গে একটি ছবি থেকে আমরা গান শুনব, জানুয়ার, তাই তো?
1: বেশ,

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: ম্যাটিনি মেগাস্টারে আজ আমরা সেলিব্রেট করছি করিশ্মা কাপুরের জন্মদিন। আর করিশ্মা কাপুরের ফিল্ম ক্যারিয়ারটা তো নিজের হাতে তৈরি। এই একটু গল্পগুলোর দিকে যদি চোখ ফেলি আমরা, যেরকম রাজা হিন্দুস্তানির কথা তুমি বলছিলে কোয়েল, সেই সঙ্গে দিল তো পাগল হ্যায়, এই যে ছবি দুটো, সেই ছবি দুটোর মানে তার ক্যারিয়ারের ভীষণ গুরুত্বপূর্ণ দুটো ছবি। কিন্তু এই ছবিতে অভিনয়ে তার কথা ভেবে স্ক্রিপ্টটা লেখা হয়নি, তার চরিত্রটার জন্য প্রথম নির্বাচন ছিলেন, প্রথম পছন্দ ছিলেন পরিচালকের ঐশ্বর্য রায়। তার অভিষেকের জন্য, ঐশ্বর্য রায় বচ্চনের অভিষেকের জন্য এই ছবি ভেবেছিলেন পরিচালক। আর দিল তো পাগল হ্যায়ের জন্য রবীনা ট্যান্ডন, জুহি চাওলা, কাজল, মনীষা কৈরালা এবং শিল্পা শেঠি, এদেরকে অফারটা দেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ করিশ্মা কাপুর এই ছবিতে অভিনয় করেন এবং এই ছবির জন্য তার পুরস্কার, খ্যাতি, সব কিছু ইতিহাসের মতন।
1: উল্টো দিকে ইশক ছবিতে জুহি চাওলার যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন করিশ্মা, সেটা করিশ্মাকে প্রথম কাস্ট করা হয়েছিল। এছাড়া গুপ্তে মনীষা কৈরালার যে ক্যারেক্টারটা ছিল, অথবা শোকাতে করিনা কাপুরের যে ক্যারেক্টারটা ছিল, এবং তালাশে, এবং এই এই এতগুলো ক্যারেক্টার কিন্তু করিশ্মা কাপুরও একটা সময় ফিরিয়ে দিয়েছেন বিভিন্নভাবে। নাচের কথাটা একটু বলতেই হবে, করিশ্মা কাপুরের নিজের ডান্স পারফরম্যান্সের কথাটা। ছোট থেকে তিনি শ্রীদেবীর অন্ধভক্ত ছিলেন এবং ভীষণভাবে তাকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন, সেটা তিনি বারবার বহু জায়গায়, বহু ইন্টারভিউতে বারবার বলেছেন। এবং কোনো একটি সাক্ষাৎকারে তো স্বয়ং শ্রীদেবী তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখানেও তিনি স্বীকার করেন যে আমার ইন্সপিরেশন বা আমার আইডল যদি বলি তাহলে সেটা শ্রীদেবীজি। এবং সেই তার নাচ দেখে ছোটোর থেকে বড় হওয়া, তারপর নিজের নাচকে একটু একটু একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আমরা তার প্রতিফলন আমরা প্রত্যেক মুহূর্তে ছবির পর্দায় বিভিন্ন গানের দৃশ্যে দেখতে পাই। আপাতত তার প্রতিফলন আরেকটা জায়গায় দেখতে পাবো, যে ছবিটার কথা এক্ষুনি অ্যামিলিয়া বলল, সেই ছবিটিতে শুনে নিই তাহলে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: করিশ্মা কাপুরের খ্যাতি এবং সেই সঙ্গে তাকে যে দর্শকরা অ্যাকসেপ্ট করেছিল, সেটা বলতে গেলে কমেডি ছবির কথা ভীষণভাবে উল্লেখ করা যায়। এবং সেই কমেডি ছবির কথা বলতে গেলে যে ছবির গান শুনছিলাম হিরো নাম্বার ওয়ান, সেই ছবি সূত্র ধরে বলতেই হয় যে ডেভিড ধাওয়ান, পরিচালক ডেভিড ধাওয়ান, তার পরিচালিত যে কাজগুলো অর্থাৎ তাদের যে যৌথ কাজগুলো, সেটা রাজাবাবুই হোক, কুলি নাম্বার ওয়ান হোক, যে ছবির গান শুনছিলাম হিরো নাম্বার ওয়ান, কিংবা সজন চলে সসুরাল, পরবর্তীতে বিবি নাম্বার ওয়ান, প্রত্যেকটাই ভীষণভাবে হিট। এবং কমেডি ছবির জন্য তার আলাদা একটা সহজাত প্রতিভা, তার টাইমিং, তার অভিব্যক্তি এবং পর্দায় একদম সেই চরিত্রটা হয়ে ওঠা, এটা একটা অদ্ভুত সহজাত দক্ষতায় তাকে পর্দায় আমরা সেভাবে পেয়েছি।
1: একদমই তাই। আমরা শুরুতেই বলেছিলাম যে আজকে করিশ্মা কাপুর ছাড়াও আরও একজনের জন্মদিন, আমরা তার কথায় অবশ্যই আসব। কিন্তু তার আগে করিশ্মা কাপুরের সম্পর্কে কথা বলতে গিয়ে যে ছবিটার কথা না বললেই নয় সেটা জুবেইদা। একটা অসামান্য ছবি এবং একটি অসামান্য চরিত্র সেখানে করিশ্মা কাপুরের। এবং সবথেকে হচ্ছে এই জুবেইদা যখন

0: করিশ্মা কাপুরকে কাস্টিং করা হয়, তখন কিন্তু করিশ্মা কাপুরের আগের একটি ছবিও দেখেননি পরিচালক। কোন পরিচালকের কথা বলছি?
1: সবাই শ্যাম বেনেগাল,
0: সবাই জানেন শ্যাম বেনেগাল। শ্যাম বেনেগাল কিন্তু তার আগে করিশ্মা কাপুরের একটি ছবিও দেখেননি। করিশ্মা কেমন অভিনয় করেন, তিনি কেমন, তার অভিব্যক্তি, তার স্ক্রিন প্রেজেন্স কেমন, কোনোটাই কিন্তু শ্যাম বেনেগাল জানতেন না। এবং শ্যাম বেনেগাল একটি সাক্ষাৎকারে বলছেন যে এটাই বোধহয় আমার সবথেকে বড় সুবিধের জায়গা হয়েছিল, যে আমি জানতামই না লোলো কেমন অভিনয় করে বা ও কেমন ওর স্ক্রিন প্রেজেন্স। সেই কারণে একদম একটা নতুন মাটির দলার মতন ওকে আমি তুলে এনেছিলাম, এবং আমি ভেবেছিলাম ওকে যেমনভাবে রূপ দেবো তেমনভাবেই ও জিনিসটাকে অ্যাডাপ্ট করে নেবে। কিন্তু যেটা হলো ফাইনালি সেটে গিয়ে, এবং করিশ্মার সঙ্গে তার আগে কথাবার্তা বলার পরে, সব কিছু বোঝার পরে, শ্যাম বেনেগাল যা বুঝলেন যে না, একে ওরমভাবে আলাদা করে ডিরেকশন দেওয়া যাবে না। ছবির দিন প্রথম দিন শুটিং করতে এসেছেন করিশ্মা কাপুর, তাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তাকে সিন বুঝিয়ে দেওয়া হয়েছে যে এইটা হচ্ছে সিন, এই হচ্ছে তোমার চরিত্র, তোমার এই এই এখন হচ্ছে আমাদের শুটিংটা হবে, মানে এই দৃশ্যটার শুটিংটা হবে বলে ক্যামেরা অন করে শ্যাম বেনেগাল করিশ্মা কাপুরকে বলেন যে চলো করো। তখন করিশ্মা কাপুর খুব অবাক হয়ে তাকিয়ে বলেন, আমাকে কি করতে হবে বা কেমনভাবে করতে হবে, আপনি সেটা একটু দেখিয়ে দিন। তো শ্যাম বেনেগাল তাকে কিচ্ছু দেখান না, জাস্ট বলেন যে করো, তোমার যেটা মনে হচ্ছে, যেমনভাবে মনে হচ্ছে তুমি তেমনভাবেই করো। এবং এটাই কিন্তু প্রত্যেকটা দৃশ্যের ক্ষেত্রে হয়েছিল, এবং করিশ্মা তার সমস্তটুকু দিয়ে দিয়েছিলেন এই চরিত্রটার জন্য। জুবেইদা, জুবেইদা একটি অসামান্য চরিত্র,
1: এবং এই ছবিটাকে নিয়ে বলতে গিয়ে তিনি একবার বলেছিলেন যে প্রত্যেক অভিনেত্রীর যেটা ভীষণভাবে এক্সপেকটেশন থাকে যে নিজেকে ভাঙবেন, অন্য রকম চরিত্রে অভিনয় করবেন, যেটা বাকি ছবিগুলোর থেকে আলাদা বা মেন স্ট্রিম ছবির থেকে আলাদা, এটা তার জীবনের সেই ছবি এবং তার জীবনের বিশেষ জায়গা রাখে, সেটা তার কথা থেকেই বোঝা যায়।
0: একদমই তাই। করিশ্মা কাপুরের মাঝখানে একটা দীর্ঘ কর্মবিরতি ছিল আমরা জানি, সেই কর্ম, তার বিবাহিত জীবন, নানা রকমের ডিস্টারবেন্স, সব কিছু মিলিয়েই একটা দীর্ঘ কর্মবিরতি ছিল। এবং এই দীর্ঘ কর্মবিরতির শেষে কিন্তু তাকে আমরা আবার নতুন করে ফিরে পেয়েছিলাম, এবং খুব সম্প্রতি একটি ওটিটি সিরিজেও তাকে আমরা অত্যন্ত দক্ষভাবে পেয়েছি, একজন দক্ষ অভিনেতা হিসেবে। আজ তার জন্মদিন, তাকে আবারও জানাই এফএম গোল্ডের পক্ষ থেকে, কৈলা মিলিয়ার পক্ষ থেকে হ্যাপি বার্থডে। এই পর্বটি থেকে বেরোবো জুবেইদার গান দিয়ে, ফিরে আসছি আবারও।

0: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: গোটা 50, 60 বা 70 দশক জুড়ে একদম স্বকীয় মিউজিক কম্পোজার হিসেবে তাকে আমরা পেয়েছিলাম। আজ তার জন্মদিন, তিনি মদন মোহন। এবং মদন মোহন লতা মঙ্গেশকর এই জুটিকে বললে এই রকম কিছু গান, ও কণ্ঠী ছবির গান শুনছিলাম, এই রকম কিছু গান পরপর শুধু চোখ বন্ধ করে শুনে যেতে ইচ্ছে করে। আর তার মিউজিকের খুব একটা বিশেষত্ব, যেটা একেবারে বিশেষত্বই বলা যায়, সেটা হচ্ছে ইন্টারলিউড এবং প্রেলিউডকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে বোধহয় ভাবতেন। সেজন্য এই যে অর্কেস্ট্রেশন যেটা প্রেলিউডে বা ইন্টারলিউডে আমরা পাই, এটা কিন্তু তার বিশিষ্টতা।
1: একদমই তাই। আজ মদন মোহনজির জন্মদিন, যাকে আমরা সুরকার হিসেবে হয়তো পেতামই না যদি না তিনি ওই লেফটেন্যান্টের চাকরিটা ছেড়ে দিয়ে মুম্বাইতে চলে আসতেন সুরের টানে। কারণ প্রথম কিন্তু 43 সালে তিনি সেনাবাহিনীতেই যোগ দিয়েছিলেন, সেখানেই কাজ করবেন বলে। বাগদাদ শহরে যে মানুষটির জন্ম 1924-এর আজকের দিনে, সেই মানুষটি তার বাবা ছিলেন সেখানকার পুলিশ বাহিনীতে কর্মরত একজন মানুষ, এবং সেখান থেকে 33 সালে পাঞ্জাবে চলে আসা, একটু একটু করে বড় হওয়া, সুরের জগতের মধ্যে নিজেকে ডুবিয়ে নেওয়ার চেষ্টা করা, করতে করতে তারপর আবারও একটু গতিপথ ছেড়ে সেনাবাহিনীর দিকে চলে যাওয়া বাবার মতনই,
0: এবং সেই সঙ্গে ছিল শরীরচর্চা, খেলাধুলা, মানে একদম অসংখ্য খেলা। বিলিয়ার্ড খেলতে ভালোবাসতেন, বক্সিং খেলতেন, মানে বক্সার ছিলেন, প্রিয় খেলা ছিল ক্রিকেট, একটুর জন্য রঞ্জি ট্রফিতে জায়গা করে নিতে পারেননি অসুস্থতার জন্য। এইভাবে খেলার প্রতি একটা অদ্ভুত আগ্রহ তার ছিল। আর
1: কিন্তু মদন মোহনজির কিন্তু মিউজিক জগতে আসাটা, সঙ্গীত জগতে আসাটা কিন্তু আকাশবাণী লখনৌ কেন্দ্র

0: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রূপে
1: একদম
0: 1946। সেখানে তিনি নানান রকম বিভিন্ন গুণীজনের সান্নিধ্য পান, ফৈয়াজ খাঁ, বেগম আক্তার, ওস্তাদ আলী আকবর খাঁ, তালাত মাহমুদ, এতজন মানুষের সংস্পর্শে আসেন এবং তার প্রতিফলন আমরা তার কাজে দেখতে পাই।

0: এই সুরের জাদু দিনের পর দিন, যুগের পর যুগ আমাদের সাথে থাকবে। আজ মদনমোহনজির জন্মদিনে তাকে আমাদের শ্রদ্ধার্ঘ্য, গোল্ড পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য রাখলাম তার জন্মদিনে, তারই সুরের জাদুতে।
1: একদমই, এই মানুষটিকে আরও একবার বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি। মদনমোহনজি, হ্যাপি বার্থডে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। আজ সংবিধান হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে ৩৫২ নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন সরকার এর কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির ফলে দেশে সংকটজনক পরিস্থিতিকে দায়ী করে। মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ, এমনকি চলাফেরার স্বাধীনতার উপরেও আরোপ করা হয় বিধিনিষেধ। সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে বিলুপ্ত করে দেওয়া হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকেও। ভারতের সংবিধানকে উপেক্ষা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমন পীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা ঘোষণার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নতুন দিল্লিতে আজ সমাপ্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ ১১তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি শক্তি ও জ্বালানি মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে। জ্বালানি নিরাপত্তা, স্থিতিশীলতা, উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং সুসংহত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে বৈঠক শেষে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে চলতি মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় মত বিনিময় করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতা তারাতলায় গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। এদিকে কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বোত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে উদ্ধার কাজ ফের শুরু হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করার পাশাপাশি তিনি ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
1: আপনাদের সরকার ১৫ বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি, কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই, আর্মি ২১৫ পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে ২০টা লোককে জীবিত বের করতে পেরেছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে।
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হবে। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ১,০০০। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে, দেশে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরিকোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত ১৩টায়। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে ওল্ড ট্রাফোর্ডে।

খেলা শুরু। ভারতীয় সময় সন্ধ্যা 7টায় পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যা 6টা বেজে 35 মিনিটে।

0: स्टूडियो की घड़ी में 5:34 हो चुके हैं और हमारे अगले कॉलर भी हमसे जुड़ चुके हैं। चलिए देखते हैं वो क्या कहते हैं। हेलो
1: हेलो।
0: हाँ जी नमस्कार, बहुत बहुत स्वागत है।
1: नमस्कार बबिया।
0: हाँ जी
1: खूब एखे বৃষ্টি পড়ছে বুঝেছো
0: জি यहाँ पे
1: ভালো লাগছে।
0: हां
1: অনেক দিন পর তোমার সঙ্গে আমার কথা হচ্ছে।
0: আপ স্যার পহলে আপনা নাম বাতা দিজিয়ে সবকো হাম সবি সুনা চাহেঙ্গে আপনা। नहीं नहीं ऐसी कोई बात नहीं है, आप बंगाली में भी कंफर्टेबल है तो नो प्रॉब्लम, बट नाम बता दीजिए पहले।
1: ছোটবেলাটা না আমার হাওড়ার মল্লিক ফটকে কেটেছিল অনেকটা ছোটবেলা। তারপরে আমি বালি অঞ্চলে আসি, ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম। এইরকম দিনগুলো যে বর্ষার দিনের কথা বলছো তো, একটা জায়গা একটা মাঠ ছিল, সেই মাঠে না অনেক জল জমতো। আমরা তো ফুটবল খেলতাম ছেলেরা, খেলতে খেলতে জল অনেকে না চলে আসতো, কিন্তু আমার না ওই জলটার মধ্যে পা দিয়ে জলটাকে কি করে আমি মানে ফেলে দেবো, পুরো একদম চেকে পুচে সাফ করবো। এই করতে করতে না সন্ধ্যে যে তোমাকে বাড়িতে রোজ বলবো জলটা নিয়ে তুই এরকম করিস, কারণ পায়ের মধ্যে না হাজার টাইপের হয়ে যেত। কিন্তু আমি পাবো না ওই জলটাকে না রোজ আমার মনে হচ্ছে জলটাকে পুরো ফেলবো, পুরো ফেলবো জল জমে যেত আর পুরো ফেলতে চাইতাম। এর ফলে খুব মারও খেয়েছি আমি। আর একটা বদমাইশের কথা তোমাকে বলছি, এই তখন তো একদম ছোট মানে ইন্টার করে ফ্রিতে পড়ি, বাবুল গ্রাম যে মানে এগুলো হয় আমরা খাই, ওইটা আমার খুব খাওয়ার নেশা ছিল। এবার বাবা বলতো এরকম সারাদিন গরুর মধ্যে রুচি হচ্ছে মুখের মধ্যে কি মানে দিনে দুটো তিনটে করে এরকম খেতাম মানে মুখের এই চলতো। এরপর আমাকে স্কুলে টিফিন দেওয়ার পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে বুঝছো। খুব আমাকে মানে টাইট দিয়ে রেখেছি, ওটা কোথেকে আমি কিনছি কোথেকে পাচ্ছি। আমি কি করছি দেখো ছেলে মানুষ তখন আমার বুদ্ধি নেই, আমি এই কথা করে দিন শেয়ার করি তোমাকে করছি। আমাদের যে বাথরুমে কলের পাইপ ছিল, পাইপের পেছনে না মুখ থেকে বার করে আটকে রেখে দিতাম, আবার পরে বার করে খেতাম, আমাকে দিচ্ছে না পয়সা। পরে ওরা জানতে পারে যে আমি ওই কলের বাথরুমের পাশে রেখে দিয়ে এমনি করছি, অনেক কষ্ট করে। এমনকি তোমাকে মানে কি বলবো ডাক্তারকে দেখিয়েছিল, তারপরে আমি ওই অভ্যাস আমার একদম উঠে গেছে। আর আমি বাবুল গামি ওই চুন গামি খাওয়া হয় না,
0: মানে আব ছুট গিয়া পুরি তরে সে, হ্যাঁ
1: একদম একদম একদম। মানে এটা ছোটবেলার কি অভ্যাস তুমি জানি না, খালি মুখটা চেপা দিচ্ছে করতো, এরকম করতে ইচ্ছা করতো। আর আমার দাদা আর আমি একসঙ্গে পড়তে যেতাম একটা কাছে, খুব একটা দূরে না, ছাটাটা না বর্ষাকাল হোক আর গরমকাল হোক ছাটা নিতে বলতে একটা ছাটা দিত, আর ছাটাটা আমি ধরতাম। দাদা একটু বড় ছিল, চাইতো ওকে আমি দিতামই, আর দাদা আমার সঙ্গে বেরোতে চাইতো না এত বদমাইশের জন্য। আর লোকের না চোখে মুখে ঢুকে যেত, হাওয়া দিলে ব্যালেন্স রাখতে পারতাম না তো, ছাতার উল্টে যেত। রোজ এসে দাদা বলতো যে মা জানো তো ওই স্কুলে যাওয়ার সময় বলো পড়তে গেলেও না ও এইরকম করে সবসময় ছাতাটা ধরে, সব লোক বলে এই তো গায়ে লেগে যাচ্ছে কিভাবে নাচছে ভালো করে নাও ভালো করে নাও, এরকম অবজেকশন দিত বাড়িতে, বলতো আমাকে খুব করতো। আর একটা কথা বলে তোমাকে ছেড়ে দিই, বলছি তখনকার দিনে একটা একটু বড় হয়ে গেছি, এবার ভিডিও আসতো জানো তো মনোরঞ্জনের জন্য, তো মানুষের তো এই সিনেমা হল বলো আর এই ভিডিও করা ওইগুলোই হতো। এবার একবার ভিডিও হয়েছিল আমাদের এই বাজারটার সামনে, সেখানে না আমি দেখতে চলে গেছিলাম জানো, আমার এত মানে কি বুঝি আর না বুঝি জানি না, সবাই যাচ্ছে আমিও গেছি, আমাদের হই হই করে 9টা বেজে গেছে খুঁজছে সবাই বাড়িতে। যারা বলছে ও মনে হয় ওইখানে বাজারে সব ওইখানটা ভিডিও করেছে ছেলেরা একটু, তখন বড় যারা মনে করো 16-17 তাদেরকে মনে হতো কত বড় অনেক বড় দাদা, কিন্তু তারই বা কি বুদ্ধি। তা এরকম দাদা আমাকে খুঁজিয়ে এনে খুব পিটিয়েছে বাড়িতে।
0: কই সারি বচপন কি বহুত সারি yaadein hain jo barish
1: অনেক অনেক কথা মনে করিয়ে দিলে তুমি।
0: ছোটি ছোটি
1: গানের কথা বলবো পাপিয়া, তুমি তো অনেক গান শুনিয়েছো মুঝসে দৃষ্টি কারোগে ফিল্ম থেকে যে কোনো একটি গান শোনালে খুশি
0: হও। ওকে ঠিক আছে চলি আপনি গান বাজা দিতে আপকো গানা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ বাই। तो चलिए रिक्वेस्ट के हुआ फिल्म मुझसे दोस्ती करोगी से सुन लेते हैं लता मंगेशकर उदित नारायण के पास में हमारा अगला गीत।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় জানিয়েছেন। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কলকাতাসহ বিস্তীর্ণ এলাকায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযথ সম্বর্ধনা প্রদান করবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। মৃতরা হলেন জগদ্দলের কৃষ্ণ চৌধুরী ও পাপ্পু কুমার রজক, গাজীপুরের রোহিত চৌধুরী, নদিয়ার কোতোয়ালির চন্দ্রমা চৌধুরী ও রাহুল চৌধুরী, কলকাতার ইকবালপুরের আসগর হোসেন ও গার্ডেন রিচের হাসান ইমাম, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাহিল সরকার ও রানীগঞ্জের নবীন সিং, এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদের গণেশ কালান্দি ও বিহারের মুঙ্গেরের ঘি কুমারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা 19, SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন

0: তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনো পায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে সহ আরও 11 জন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় পুলিশ গতকালই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। মোট 5 জনের নাম ছিল এফআইআরে। তাদের মধ্যে প্রধান ঠিকাদার আসগর হোসেনের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। এছাড়াও আরও 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আছে অয়ন ট্রেডার্সের বিল্ডিং সুপারভাইজার মোহাম্মদ গুলজার, এরা গুদামের ছাদ তৈরি করছিল। এছাড়া কলকাতা বন্দরের ওই জমি লিজ নিয়ে যে সংস্থা সেখানে গুদাম তৈরি করছিল সেই বেহরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহরাকেও গ্রেপ্তার করা হয়েছে। সংস্থার অন্যতম অংশীদার তার স্ত্রীর খোঁজেও তল্লাশি চলেছে। এছাড়া লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভাণ্ডারী এবং কলকাতা পুরসভার নকশা অনুমোদনের দালাল আব্দুল হামিদকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার ঘটনায় বিধানসভায় আজ বিবৃতি দেন। তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন।
1: এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারের কে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস, 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় সরকার হতাহতদের পাশে দাঁড়াবে বলে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। তিনি আজ বারাসাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই নির্মাণ কাজে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে।
2: মানবিক রূপ নিয়ে এই সরকার চলেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই সরকার যে বাজেট পেশ করেছে সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেছে। নির্মাণ কার্যের ত্রুটি ছিল কিনা বা কারা এই কাজ করছিল সেটা সরকার দেখছে তদন্ত করে এবং যারা মারা গেছে সরকার তাদের পাশে থাকে।
0: পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের ওপর 2 দিনের আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একথা জানান। তিনি বলেন, শুধু রাজনৈতিক অভিযোগ নয়, প্রতিটি দপ্তরই নথি সহ জানাবে কোথায় কি অনিয়ম এবং তার জেরে রাজ্যের কি ক্ষতি হয়েছে।
3: আমরা অনেক ডিপার্টমেন্ট এক এক করে শ্বেতপত্র, যে ধরনের কোন ডিপার্টমেন্ট অর্থনীতিতে অর্থনীতি ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হল, কোন কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্থ অসম্পূর্ণ হয়ে পড়ে চলল, কোন কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্ট কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্ট গুলো এসছে যেগুলো আপনারা দেখতে পাননি, এতদিন ধরে আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা
0: বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নতুন কিছু প্রকল্পের কথাও জানান। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
4: বিভিন্ন পক্ষের বিধায়কদের দাবি মেনে স্টেট এডেড কলেজ শিক্ষকদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। একইভাবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায়

0: কর্মরত ভোকেশনাল শিক্ষকদের রাজ্য সরকারের দেওয়া সাম্মানিকও 2000 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া কালিয়াগঞ্জে একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি মহিলা কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারাতলার দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 200 সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দুর্যোগ মোকাবিলা বাহিনীর কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিল্প ও বিনিয়োগ বাড়াতে আগামী 3 মাসের মধ্যে নতুন শিল্প প্রণোদনা নীতি, স্টার্ট আপ নীতি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি, ক্লাউড কিচেন নীতি, টি ট্যুরিজম নীতি, ক্রীড়াবিদদের চাকরি সংক্রান্ত নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন নীতি প্রকাশ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তার বক্তব্যে এই নীতিগুলির মাধ্যমে রাজ্যে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: উল্লেখ্য, 2 দিনে 70 জনেরও বেশি বিধায়ক বাজেট বিতর্কে অংশ নেন। আলোচনা শেষে 8 মাসের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। একটি প্রতিবেদন,
2: ভারী বৃষ্টি হয় কলকাতা এবং তার আশপাশের এলাকাতেও। বৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত। মাত্র 2 ঘন্টাতেই আলিপুরে 70 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
3: আলিপুরে দমকা হাওয়া 63 কিলোমিটার পর্যন্ত উঠেছে, খুব কম সময়ে ছিল। আর বৃষ্টিপাতও হয়েছে আমাদের দুপুরের পর থেকে এখনো পর্যন্ত, যেটা রেকর্ড হয়েছে সেটা 78 মিলিমিটার। আর এখনো পর্যন্ত আমাদের কোনো নিম্নচাপও তৈরি হয়নি। এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে এখন আমাদের মৌসুমী বায়ু রয়েছে, তার জন্য বাতাসের নিম্ন স্তরে জলীয় বাষ্প আছে প্রচুর পরিমাণে। তাছাড়া এবং বাতাসের মধ্য স্তরে এইরকম যখন আমাদের জলীয় বাষ্পের তারতম্য হয় এবং তার সঙ্গে সঙ্গে সকালের দিক থেকে কিছুটা গরম এবং সূর্যকিরণ ছিল, তার ফলে বজ্রগর্ম মেঘ সঞ্চার হয়ে এই ধরনের বৃষ্টিপাত বা তীব্র বজ্রপাত হয়েছে।
2: অন্যদিকে উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টি আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযোগ্য সম্বর্ধনা প্রদান করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির আয়োজনে কলকাতার জোড়াসাঁকোয় রথীন্দ্র মঞ্চে গণতন্ত্র হত্যা দিবস উদযাপনকালে। এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বাম আমলের অত্যাচার দেখেছেন এবং সাম্প্রতিককালে গণতন্ত্র পুনরুদ্ধার করে রাজ্যের জনগণ স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে। অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গণতন্ত্র রক্ষার জন্য সেই সময় জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্ডিজ।
4: আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि भारत और ब्रिटेन के बीच हुआ मुक्त व्यापार समझौता अब तक का भारत द्वारा किए गए सबसे व्यापक समझौतों में से एक है। लंदन में इंडिया ग्लोबल फोरम के यूके इंडिया वीक कार्यक्रम में श्री गोयल ने कहा कि इस समझौते से दोनों देशों को मिलने वाले आर्थिक लाभों की संभावनाएं बहुत अधिक हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज भारत में अमेजोन के $48 अरब का रिकॉर्ड निवेश का स्वागत किया। श्री मोदी ने नई दिल्ली में अमेजोन के सीईओ एनडीजेसी से मुलाकात की। प्रधानमंत्री ने सोशल मीडिया पोस्ट में कहा कि इस निवेश से युवाओं के लिए नए अवसर पैदा होंगे। उन्होंने कहा कि भारत में निवेश करने के लिए दुनिया भर में बढ़ती रुचि को दर्शाता है। भारत ने आज हरियाणा के गुरुग्राम में 2026 के ब्रिक्स अध्यक्षता के अंतर्गत 11वीं ब्रिक्स ऊर्जा मंत्रियों की बैठक की मेजबानी की। विद्युत मंत्रालय ने बताया कि इस बैठक में ब्रिक्स सदस्य देशों के ऊर्जा मंत्रियों, उपमंत्रियों और वरिष्ठ अधिकारियों ने भाग लिया। बैठक में प्रमुख वैश्विक ऊर्जा चुनौतियों और ऊर्जा क्षेत्र में सहयोग को मजबूत करने पर भी चर्चा की गई। उपराष्ट्रपति और राज्यसभा के सभापति सीपी राधाकृष्णन ने आज संसद भवन में राज्यसभा के 10 नवनिर्वाचित और पुनर्निर्वाचित सदस्यों को शपथ दिलाई। शपथ लेने वालों में आंध्र प्रदेश से तेलुगुदेशम पार्टी के सना सतीश बाबू, विजय चिंता कायाला और बश्यम रामाकृष्ण तथा जनसेना पार्टी के लिंगमनेनी रमेश शामिल हैं। इसके अलावा अरुणाचल प्रदेश में भाजपा के ताई तागक, ओडिशा से भाजपा के देवशीष सामंत राय, तमिलनाडु से कांग्रेस के प्रवीण चक्रवर्ती और गुजरात से भाजपा के राजेश परमानंद शुक्ल ने भी शपथ ली। झारखंड से झारखंड मुक्ति मोर्चा

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:11 হয়ে 20 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 এফএম গোল্ড, রয়েছি সঙ্গে দেবারতী আর রাজর্ষি, আর এই সময়টা আপনাদের সময়, অর্থাৎ এখন শুনছেন আপনার কথা। আপনার কথা অনুষ্ঠানে যেটা আপনারা শোনেন সেটা হলো একটা বিশেষ বিষয়ের ওপর বিভিন্ন শ্রোতারা কী মতামত জানাচ্ছেন, কী মন্তব্য করছেন, সেই সমস্ত কিছু। চটপট জানিয়ে দিই আজ আপনার কথায় কী বিষয় রাখা হয়েছে। একটা খুব পরিচিত লাইন, আমরা প্রায়ই এই লাইনটা উচ্চারণ করে থাকি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।

বিষয়টি বর্তমানে কতখানি প্রাসঙ্গিক বা আদৌ প্রাসঙ্গিক কি না সেই বিষয়টা নিয়েই আজ আপনার কথা অনুষ্ঠানে কথা বলবেন আপনারা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, বর্তমানে প্রাসঙ্গিক এই বিষয়ে আপনারা কথা বলতে পারেন বেশ অনেকগুলো মাধ্যমে। প্রথম মাধ্যম হলো টেলিফোন 2248-8085, সেই সাথে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে, এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আপনার কথা অনুষ্ঠানের আজকের যে পোস্টারটি শেয়ার করা হয়েছে সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার কথা। তাহলে একেবারে সরাসরি আমরা বরং চলে যাই আমাদের ফেসবুক পেজে বন্ধুরা কে কি কমেন্ট করেছেন সেই প্রসঙ্গে। প্রথম যে বন্ধুর কমেন্ট পড়ব তিনি হচ্ছেন তপন চক্রবর্তী, বাসুবাটি সিঙ্গুর থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম আকাশবাণী, মহামানবদের বাণী চিরন্তন শাশ্বত সর্বজনগ্রাহী, কিন্তু যুগ পাল্টানোয় শুধু প্রবাদ বা কবিতার লাইন নয়, বর্তমানে এর প্রয়োগ হয় না বা বলা যায় বরং এর ব্যতিক্রম হয়। মানবতার এই বাণী পরমার্থ জীবন দর্শনে চিরকাল কাজের। হেল্প অ্যান্ড বি হেল্পড, সেবাহী পরম ধর্ম, মানুষের পাশে দাঁড়াও, তাকে আপদ বিপদে সাহায্য করো, তবে তারাও তোমার বিপদে পাশে দাঁড়াবেন, এসব আমরা ভুলতে বসেছি, অথচ এই পরমার্থ বাণী জীবন দর্শনকে পাল্টে দেয়। আসুন সবাই মিলে এই বাণীকে অনুসরণ করি, জীবন সার্থক করি। প্রণাম নমস্কার শ্রবণ সঙ্গীদের। পরের বন্ধুর মেসেজ শীষ মোহাম্মদ লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে, বরাবরের মতো ছন্দবদ্ধ তার কমেন্ট, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আপনার কথা ভালো আছেন তো? একটা লাঠি ফেলবে ভেঙে, আর যদি থাকে দশখানা, ভাঙতে তো কেউ পারবে না কো যতই চেষ্টা করুক না, এই দুনিয়ায় বাঁচতে গেলে ধরতে হবে হাত, নইলে তখন শত্রু এসে করবে বাজিবাত। একের লাঠি দশের বোঝা, বুঝতে পারছেন ভাই, পরস্পরের হাত ধরা ছাড়া কোনো উপায় নাই। ফুল দেখো নিজের জন্য কিছু করে না, ধূপ তেমনি নিজের জন্য গন্ধ বিলায় না, লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে শীষ মোহাম্মদ। পরের বন্ধুর মেসেজ পড়ব, শেখ জাকির হোসেন, বাগবাড়ি তারকেশ্বর হুগলি থেকে। যতদূর মনে হচ্ছে এই বন্ধুর কমেন্ট আমি আজকে প্রথমবার পড়ছি। লিখছেন, শুভ সন্ধ্যা রাজর্ষি ও দেবারতী, আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ভাঙাচোরা দেওয়ালে আরও অনেক কথার সাথে লেখা ছিল, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এ কথার অর্থ তখন বোঝার বিদ্যে আমার হয়নি। একদিন বিদ্যালয়ের একটি ছেলে খেলতে গিয়ে পড়ে যায়, তার হাঁটু ছিঁড়ে রক্তারক্তি, স্কুলের বন্ধুরা কেউ জল নিয়ে আসে, কেউ ওষুধের বাক্স, কেউ আবার কেঁদেই হাট বসায়। দিদিমণি সেদিন বুঝিয়ে দেন, এই যে একজনের জন্য অন্যের ছোটাছুটি, এটাই সকলের তরে সকলে আমরা। কিন্তু আজকের দিনে এ কথা প্রাসঙ্গিক কিনা সে বড় কঠিন প্রশ্ন। একে অপরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও সমানুভূতি থাকলে তবেই আমরা সকলের তরে সকলে এই মন্ত্রে দীক্ষিত হতে পারব। আজকের স্বার্থ সর্বস্ব পৃথিবীতে আমরা বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি। মানুষ বিপদে পড়লে পকেটের মোবাইল বের করে জুম করে কয়েকটা ফটো তুলে সমাজ মাধ্যমে পোস্ট করার কথা যতটা চিন্তা করে, তার শিক্ষিভাগও মানুষটিকে সাহায্যের জন্য চিন্তা করি না আমরা। এর মূল কারণ মূল্যবোধের অবক্ষয়। এখনও সময় আছে, মানুষ হয়ে জন্মে যদি মানবিকতা ভুলে যায় তবে সেই মহাপ্রলয়ের জন্য নিজেরাই দায়ী থাকব। তাই পৃথিবীর এই ভাঙাচোরা দেওয়ালে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, নতুন করে লিখে দেওয়ার উদ্যোগ আমাদেরই নিতে হবে। বাগবাড়ি তারকেশ্বর হুগলি থেকে এই সুন্দর কমেন্টটি করেছেন শেখ জাকির হোসেন। পরের বন্ধু কাজী আবু জাফর প্রতিবেশী দেশ বাংলাদেশের আত্রাই থেকে লিখেছেন আবারও একটি ছন্দবদ্ধ কবিতা, বেঁচে থাকার মানে ভালো থাকা নয়, ভুলে গেছি আমি ভালো থাকা কারে কয়, হতাম যদি শিউলি বকুল, কারো মালা কারো কানের দুল, পাখির মতো জীবনটা হতো যদি, কিংবা হতাম পদ্মা মেঘনা নদী, মানুষ হয়েছি দুঃখ কিছুই নাই, শুধু আমার মতো আর একটা মন চাই। ঠিক তাই।

এই মনটার বর্তমানে বড্ড অভাব। আবার একই রকমভাবে কিছু বন্ধুদের মতামত আমরা অনেক সময় শুনি বা বিভিন্ন লেখায় পড়ে থাকি যে সাহায্য আমরা অবশ্যই করতে চাই, নিজের যতখানি সম্ভব ততখানি অন্যের জন্য এগিয়ে আসতেও চাই, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বা মানুষের মানসিকতার পরিবর্তনের কারণে আমি এগিয়ে এলেও অনেক সময় তার কারণে বিপদে পড়তেও পারি। আর সেজন্যই একটু বুঝে শুনে এগোই, কোনো মানুষের বিপদে আপদে, কোনো মানুষের যে কোনো সমস্যায় সাহায্যে, সাহায্যের হাত বা সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আগে দুবার চিন্তা করি, আগের যে অভিজ্ঞতা হয়েছে, বলা যায় তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটাকে আরও একবার মনে করে নেওয়ার চেষ্টা করি। আসলে একটা দিক থেকে সবটা যদি হয় তাহলে বোধহয় সম্ভব নয়, দুদিক থেকেই আসাটা জরুরি। পরের বন্ধুর মেসেজ বরং আমরা পড়ি। আমাদের বন্ধু লিখছেন বেড়াচাঁপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। তুফান লিখছে, শ্রদ্ধেয় দাদা ও দিদি, আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা, পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয় সম্বন্ধে নিজের কয়েক কথা লিখছি। মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রখ্যাত লেখিকা কামিনী রায়ের অমর বাণী, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমাদের শেখায় যে সমাজে একে অপরের সহযোগিতা ছাড়া সুস্থ ও সুন্দর জীবন সম্ভব নয়। বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ণ অগ্রগতির মাঝেও মানুষ নানা সংকটের মুখোমুখি। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দারিদ্র কিংবা দুর্ঘটনার সময় আমরা দেখেছি মানুষের পাশে মানুষই দাঁড়িয়েছে। রক্তদান, ত্রাণ সামগ্রী বিতরণ, অসহায়দের সাহায্য কিংবা সামাজিক উদ্যোগ, সব ক্ষেত্রেই এই বাণীর বাস্তব প্রতিফলন লক্ষ্য করা যায়। তবে দুঃখের বিষয়, স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা অনেক ক্ষেত্রে মানবিক মূল্যবোধকে আঘাত করছে, ফলে সমাজে বিভেদ, হিংসা ও অবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে কবির আহ্বান আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ পরোপকার ও সহমর্মিতাই পারে মানবতার বন্ধনকে দৃঢ় করতে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সেবাই প্রকৃত ধর্ম। অতএব বলা যায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, শুধুমাত্র একটি কবিতার পঙ্ক্তি নয়, এটি মানব সমাজের কল্যাণের মূল মন্ত্র। আজকের বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবতার বিকাশ ঘটাতে এই আদর্শের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। শেষে আবারও আপনাদেরকে ও শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তুফান, তুমিও খুব ভালো থেকো। বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে পড়লাম তুফানের মেসেজ। কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে কি মেসেজ করেছেন বা বলা ভালো কি কমেন্ট করেছেন সেটা এই মুহূর্তে পড়ব। তিনি লিখছেন, ঘরে থেকে বর্ষণধারাপাতের শুভ সন্ধ্যা জানাচ্ছি রাজর্ষি দেবারতী আপনাদের, কিন্তু জানি যারা বাইরে আছেন কতটা দুর্ভোগের মধ্যে তারা যাতায়াত করছেন। বিষয়ে আসি, সমসাময়িকে বাক্যটি অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানাতে হবে। আমরা ছোটবেলায় যে বাক্যটি পাঠ্যপুস্তকে, পরীক্ষায় ভাব সম্প্রসারণে, মা বাবার মুখে কোনো শিক্ষণীয় বিষয়ে বাক্যটি উল্লেখ করে উদাহরণ দেওয়া হতো আমাদের ছোটবেলায়, আজ সেটাই উধাও এবং হত কেন? সময়ের সাথে দৃষ্টিকোণ বদলে যায়, কিন্তু মানবিক মূল্যবোধের দৃষ্টিটা তো একই থাকে। তাহলে ঢুকছে না কেন মানব মনে? কারণ কিছু মূল্যবোধ শিক্ষার মাধ্যমে, পরিবারের সংস্কারের মাধ্যমে, পরম্পরায়, সামাজিক পরিবেশের মাধ্যমে মানুষ তার মনের হার্ড ডিস্কে নিয়ে রেখে দেয়, সেটার পরিবর্তন হয় না। গত 50 বছরে যেমন এই বঙ্গে নানান কিছু ঘটেছে, ঠিক সেরকমভাবেই আমাদের মনে কোনো রকম বুনিয়াদি বোধ তৈরি হওয়ার মতন ব্যক্তিকেও কিন্তু আমরা পাইনি। তার সাথে আছে দেশভাগের ফলে ঘটে যাওয়া উদ্বাস্তু এবং জনসংখ্যা, সেই সাথে আমাদের সমাজে মূল্যবোধ শেখানোর যে বিভিন্ন পন্থা তা থেকে আমরা বিরত রয়েছি। তাই
গোড়া থেকে শিক্ষা ব্যবস্থার

আমূল পরিবর্তন যদি আনা যায় তাহলেই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আবার প্রাসঙ্গিকতা পাবে, কারণ নতুন প্রজন্ম শিখবে এবং তারা বিগত প্রজন্মকে বাধ্য করবে আবারও সেই পথে চলতে, যেটা ধীরে ধীরে উধাও হয়েছে সেটা প্রাসঙ্গিক হতেও সময় লাগে। চোখ কান খোলা রাখলেই এমন ঘটনা দেখতে পাব, কিন্তু হবেই সমাজ এবং মানুষের মঙ্গলের জন্য। ধন্যবাদ আপনাদের এবং শ্রোতাদের। খুব সুন্দরভাবে লিখেছেন কল্যাণ কুমার শাণ্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে। পরের বন্ধু লিখছেন আবারও প্রতিবেশী দেশ বাংলাদেশের কালীগঞ্জ ঝিনাইদহের চাপরাইল বাজার থেকে মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস। তিনি লিখছেন, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে বর্তমানে খুবই প্রাসঙ্গিক। এই কথার মূল অর্থ হল মানুষ মানুষের জন্য। সমাজে একে অপরের সহযোগিতা ছাড়া শান্তি ও উন্নতি সম্ভব নয়। বর্তমান সময়ে স্বার্থপরতা ও বিভেদের কারণে মানুষের মধ্যে দূরত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে এই বাণী আমাদের মানবতার শিক্ষা দেয়। দুঃখে কষ্টে অন্যের পাশে দাঁড়ানো একজন মানুষের বড় দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা কিংবা বিপদের সহযোগিতা সমাজকে শক্তিশালী করে। এতে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্য বৃদ্ধি পায়। একজনের উপকারে অন্যজন এগিয়ে এলে সমাজ সুন্দর হয়। তাই এই বাণী, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, আজও আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এক কথায় বলা যায়, পরার্থে যে করে কর্ম, তিথি ঘর্ম নিরে সেই লভে স্বর্গের প্রাসাদ। শুভেচ্ছান্তে মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস, চাপরাইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। খুব সুন্দরভাবে আপনাদের মেসেজগুলো আসছে আজ আমাদের কাছে। আপনারা লিখছেন আমাদের আজকের যে বিষয়, অর্থাৎ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কতটা প্রাসঙ্গিক বর্তমানে এই বিষয়টি নিয়ে। কোড়াকাটি সন্দেশখালী থেকে পরের কমেন্ট লিখছেন এস এন মণ্ডল বাপি। তিনি লিখছেন, নমস্কার রাজস্বীদা ও দেবারতী দিদি, আমরা মানুষ জ্ঞান বিবেক বুদ্ধি নিয়ে আমাদের জন্ম, তাই আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জীব, সুতরাং আমাদের প্রত্যেকেরই মান আর হুঁশ থাকা উচিত। এই বিশ্ব সমাজ জুড়ে স্বার্থপর হয়ে একা থাকা অসম্ভব। জল, জঙ্গল, পশু, পাখি, প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু, প্রাকৃতিক সম্পদ সবকিছু রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তবেই তো সুন্দর একটা সমাজ গড়ে তোলা সম্ভব। কেবলমাত্র নিজের কথা না ভেবে যদি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। পরোপকারী ও ত্যাগের মাধ্যমে গরিব, দুস্থ, অন্ধ, খোঁড়ার পাশে থেকে জনকল্যাণমুখী কাজই তো মহামানবিকতার পরিচয়। অতএব আধুনিক বিশ্বে যতই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার হোক না কেন, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কবির এই বাণী বিষয়টি অবশ্যই বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক। কোড়াকাটি সন্দেশখালী থেকে এই সুন্দর কমেন্টটি করেছেন এস এন মণ্ডল বাপি। আরও একটি কমেন্ট আমাদের ফেসবুক পেজে চলে এসেছে, লিখছেন শুভ দত্ত, দত্তপুকুর থেকে। তিনি লিখছেন, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, কবি কামিনী রায়ের এই কালজয়ী কথাটি বর্তমান যুগেও ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকের ব্যস্ত প্রতিযোগিতামূলক জীবনে মানুষ হয়তো আগের চেয়ে কিছুটা বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, কিন্তু সমাজবদ্ধ জীব হিসেবে আমরা কেউ একে অপরের সাহায্য ছাড়া চলতে পারি না। যে কোনো বড় সংকটে বা প্রাকৃতিক দুর্যোগে মানুষই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ায়। প্রযুক্তি হয়তো আমাদের দৈনন্দিন মেলামেশা কমিয়ে দিয়েছে, কিন্তু বিপদের সময় এই পারস্পরিক সহযোগিতাই আমাদের বাঁচিয়ে রাখে। তাই একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সহমর্মিতার আদর্শটি আজও আমাদের সমানভাবে প্রয়োজন। এমনটাই মেসেজ করছেন আমাদের বন্ধু, এবং যতদূর মনে হচ্ছে আপনার মেসেজও আমি সম্ভবত আজ প্রথমবার পড়ছি। শুভ দত্ত লিখেছেন দত্তপুকুর থেকে। ফেসবুক পেজের কমেন্ট পড়লাম, অবশ্যই আসবো আপনাদের এসএমএস এবং হোয়াটসঅ্যাপে। তবে তার আগে রইল ভূপেন হাজারিকার কণ্ঠে সেই কালজয়ী গান।

0: সত্যি মানুষ মানুষের জন্য, সেটা রাজশ্রীদাকে দেখে বোঝা যাচ্ছে। কারণ এতক্ষণ ধরে আমি তার জন্য বকবক করছিলাম, এবার সে এসেছে আমার জন্য বকবক করতে।
1: দেখো
0: কোন কোন বন্ধুর মেসেজ আমাদের মধ্যে রয়েছে,
1: মানে কিছু আমাকে খাটিয়েই ছাড়বে
0: অবশ্যই।
1: আচ্ছা, এটাই হচ্ছে মানুষের প্রতি মানবিকতা,
0: মান আর হুঁশ।
1: বেশ, লিখেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া থেকে। তিনি লিখছেন, সত্যি বেশ মনে পড়ে প্রাথমিক শিক্ষার কথা, আজও মনের অতলান্তে রয়ে গেছে গাঁথা। ভুবন মাস্টার বলতেন, মানুষ মানুষের জন্য পরের উপকার করলেই জীবন হবে ধন্য। এখন বদলেছে সময়, পরিবর্তনশীল বাতাবরণে প্রতিশোধ স্পৃহার মতো সবাই পরশ্রী কাতরতার বাণে। এসব কেমন মানুষ, বিশ্বাসহীনতায় আচ্ছন্ন, হারিয়েছে মানবিক মূল্যবোধ, আচরণ সততই বন্য। কবির কথায়, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, ফিরে পেতে চাই একান্তই মানবিকতার তাপ। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া থেকে আমাদের একটু ছন্দে ছন্দেই এই বক্তব্য রেখেছেন।
0: বেশ, তাহলে পরের বন্ধুর মেসেজে বরং আমরা চলে যাই, দেখি কোন বন্ধু মেসেজ করছেন। দেখছি কে মেসেজ করছেন। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, প্রিয়, আপনার কথা প্রশ্নটা সহজ আর উত্তরও তো জানা। এখনও আমরা প্রত্যেকে পরের তরে, তাই রক্তদান শিবিরে রক্তদান করি, দৃষ্টিহীন মানুষকে হাত ধরে পথ পার করি, আজও সব কিছু চলছে। সকলের জন্য সকলে আমরা আছি বলেই জীবন চলমান। বেহালা থেকে লিখেছেন অনিমেষ ভট্টাচার্য।
1: ফোনে কেউ আসছেন আবার চলে যাচ্ছেন, কেমন তরে আমি জানি না।
0: আজকে বোধহয় সারা জায়গা জুড়ে তো বৃষ্টি হয়েছে, সেজন্য
1: লুকোচুরি খেলাটা চলছে।
0: পরমমিত্র ভবানীপুর থেকে মেসেজ করেছেন, আজকের পৃথিবীতে মানুষ আগের তুলনায় অনেক বেশি স্বাধীন, আত্মনির্ভর এবং ব্যক্তি সচেতন, কিন্তু তার সঙ্গে বেড়েছে আত্মকেন্দ্রিকতাও। এই পরিস্থিতিতে কামিনী রায়ের উক্তিটি নতুন করে গুরুত্ব পায়, কারণ মানুষ একা বাঁচতে পারে না, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবই পারস্পরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। দৈনন্দিন জীবনে যখন আমরা অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিই, রক্তদান করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই বা পরিবেশ রক্ষায় সচেতন হই, তখন এই আদর্শই বাস্তব রূপ পায়। অন্যদিকে শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকলে সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ে। তাই বর্তমান প্রতিযোগিতামূলক যুগেও প্রত্যেকে আমরা পরের তরে, এই ভাবনা মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার মূল্য আজও অটুট, বরং আগের চেয়ে আরো বেশি প্রয়োজনীয়। ভবানীপুর

0: কলকাতা থেকে লিখেছেন পরমা মিত্র।
1: বেশ, পরবর্তী মেসেজে আমরা যেতে হবে, তার কারণে ফোন মাঝে ব্লিঙ্ক করছে, আসছে, আবার তিনি চলে যাচ্ছেন।
0: কিছু একটা হয়তো আজকের মুশকিল হয়েছে। যাই হোক, আমাদের কাছে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো বরং আমরা চটপট পড়ি।
1: সে তো পড়তেই হবে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, তিনি কি লিখছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই অমর বাণীটি মানবপ্রেম, সহমর্মিতা ও ঐক্যের প্রতীক। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত আছে। বর্তমান যুগে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক ও যন্ত্রনির্ভর হয়ে পড়েছি। বিশ্বায়ন ও আধুনিকতার যুগে শুধু নিজের উন্নতি নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টাই একটি টেকসই ও সুন্দর সমাজ গঠন করতে পারে। পরিশেষে বলা যায়, মানুষ সামাজিক জীব, তাই একে অপরের সহযোগিতা ছাড়া একা বেঁচে থাকা অসম্ভব। অন্যের দুঃখ কষ্টে সমব্যথী হওয়া এবং নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করার মাধ্যমেই মানব জীবন সার্থক ও সুন্দর হয়ে উঠবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। এই কথা আমরা জানিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
0: সরাসরি চলে যাবো একটা টেলিফোনে। নমস্কার বন্ধু, কে আছেন সঙ্গে? হ্যালো, আপনি একটু রেডিও সেট থেকে দূরে থেকে কথা বলবেন।
2: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
1: মহেশতলার কোথায় থাকেন? মহেশতলার কোথায় থাকেন?
2: হ্যালো, মহেশতলায় ম্যানার্জিয়াতে থাকি আমি, দেবাশিস ঘোষ কথা বলছি। তো দেখুন, এই কথাটা একদম বাস্তব সত্য যে প্রত্যেকে আমরা পরের তরে। এই জিনিসটা যদি না থাকতো, তাহলে আমাদের মানুষ বলে, মানব সমাজ বলে কিছু থাকতো না। আমরা আমি একজন নিজে দৃষ্টিহীন, তো আমি রাস্তায় দীর্ঘদিন চলাচল করেছি বা আজও করি, এখনো প্রচুর মানুষের সাহায্য পাই, প্রচুর মানুষ, প্রচুর ক্যালকাটা পুলিশ থেকে আমি বিভিন্ন জায়গায় দীর্ঘ মধ্যরাত্রেও আটকে দেখেছি, আর মধ্যরাত্রে প্রচুর সাহায্য পাই। মানে রাস্তায় যে সমস্ত ট্যাক্সিওয়ালারা থাকেন, তারা আমাকে পার করে পারে পৌঁছে দেন বাড়িতে। আমি অনেক সময় অনেক রকমভাবে বিপদে পড়েছি, সে দেখেছি। তো সুতরাং মানুষের মনুষ্যত্বটাই বড় জিনিস। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এখন হয়তো একটু হারাচ্ছে, আমরা হয়তো কিছুটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছি, স্বার্থকতা মানে আমাদের স্বার্থপরতা কিছুটা আমাদেরকে গ্রাস করছে, এটা ঘটনা। কিন্তু সম্পূর্ণরূপে জিনিসটা হারিয়ে যাচ্ছে এ কথা বলা যাবে না। এখনো আমরা অনেকেই আছি, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ি, অন্যের কারোর একটা কিছু হলে সেখানে আমরা, পাশের বাড়ির লোকের একটা কিছু হোক সেখানে আমরা গিয়ে দাঁড়াই, এখনো আছে। তবে শহর কেন্দ্রিকতা জীবনে সেটা অনেকটা কম, গ্রামীণ জীবনে কিন্তু অনেকটাই এখনো জিনিসটা চলমান। আশা করি এটাই থাকুক, এটা থাকাটাই বাঞ্ছনীয়, এটা হারিয়ে গেলে মনুষ্যত্ব হারিয়ে যাবে।
0: ঠিকই তাই।
2: নমস্কার,
0: খুব ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আর সত্যি এরকম মানুষজন আছে বলেই আমাদের এখনও সত্যি বিশ্বাসটা তৈরি হয়ে রয়েছে বা বিশ্বাসটা এখনও জেগে থাকে যে না, সত্যিই প্রত্যেক মানুষ সকলের তরেই, আমরা সবাই সবার জন্য যতখানি সম্ভব সাহায্যের হাত এখনও মানুষ বাড়িয়ে দেয়। এই পৃথিবী থেকে সব ভালোগুলো এখনও বোধহয় চলে যায়নি, এখনও নানান কিছু খারাপের মধ্যেও নানান কিছু ভালোও রয়েছে। রমা রায় ভিরোর দাসনগর হাওড়া থেকে দেখি কি লিখছেন। লিখছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কবি কামিনী রায়ের সুখ কবিতার এই অমর বাণী বর্তমান যুগে আরও বেশি প্রাসঙ্গিক। আত্মকেন্দ্রিক ও যান্ত্রিক এই সময়ে পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি, সামাজিক সম্প্রীতি টিকিয়ে রাখতে হয়, এই দর্শনের বিকল্প নেই। বর্তমানের অতি ব্যক্তিকেন্দ্রিক জীবনযাত্রায় মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে। অন্যের বিপদে এগিয়ে আসা এবং সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি বজায় রাখা সম্ভব। আজকের দিনে আপনিও আপনার সাধ্যমতো এই আদর্শ অনুসরণ করতে পারেন। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় ধীরোর দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন এই কমেন্ট। বিজয়কৃষ্ণ দালাল লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে, লিখছেন, শুভ সন্ধ্যা রাজর্ষীয় দেবরতিকে আন্তরিক ভালোবাসা জানাই। দেখো আজকে যে বিষয়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, বর্তমান যুগে এটা প্রাসঙ্গিক নয়। যেমন সময়ের সাথে সাথে পৃথিবীর অনেক রং ধীরে ধীরে ম্লান হয়ে যায়, বদলে যায় মানুষের আচরণ, অনুভূতি আর সম্পর্কের গভীরতা, সময় শুধু ক্যালেন্ডারের

পাতা উল্টায় না, এটা মানুষের অগ্রাধিকার বদলে দেয়, প্রয়োজনে বদলে দেয়, অনুভূতির জায়গাগুলোও নীরবে বদলে দেয়। মানুষ বদলায়, তাদের কথা বলার ভঙ্গি বদলায়, যত্নের ধরন বদলায়, এক সময়কার গভীর অনুভূতিগুলো ধীরে ধীরে স্মৃতির ধুলোই ঢেকে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই পরিবর্তনের ভেতর দিয়ে আমরাও বদলে যাই। জীবনের যা অভিজ্ঞতার ভার আর বাস্তবতার কঠিন শিক্ষা আমাদের এমন এক মানুষ গড়ে তোলে যাকে কখনো কখনো নিজের কাছে অচেনা লাগে। আবেগের জায়গা দখল করে নেয় বাস্তবতা, আর অনুভূতির জায়গায় জন্ম নেয় সহনশীলতা। ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে লিখেছেন এই মেসেজ। পরের বন্ধুর মেসেজ আমরা পড়ব, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, আত্মকেন্দ্রিক যুগেও বাক্যটি প্রাসঙ্গিক। কত ঘটনা রোজ ঘটে এদিক ওদিক, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত যারা, নিজের বিপদ উপেক্ষা করে বাঁচায় তারা। কত অসহায় মানুষের ফেরায় প্রাণ, করোনাকালে তাদের অসীম অবদান। এমনই কারো দুর্যোগ মহামারী দুর্ঘটনায় দেখা মিলে শত শত বন্ধু সুজনায়। বিপদ আপদ যতই আসুক সমাজে, তাদের সহায়তায় আনন্দের সুর বাজে। প্রভাতী ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে। পরের বন্ধুর মেসেজ সৌভিক লিখছে ঢাকুরিয়া থেকে, লিখছে, এই বাণী মানবতার এক চিরন্তন শিক্ষা বহন করে। বর্তমান সমাজে যেখানে স্বার্থপরতা ও ব্যক্তিকেন্দ্রিকতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে এই কথার গুরুত্ব আরও বেশি। মানুষ একা বাঁচতে পারে না, সমাজের প্রত্যেক ব্যক্তি একে অপরের সঙ্গে অদৃশ্য বন্ধনে আবদ্ধ। তাই অন্যের সুখ দুঃখ পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং মানবিক মূল্যবোধকে লালন করা আমাদের কর্তব্য। আজকের দিনে প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা কিংবা নানান সামাজিক সমস্যার সময় আমরা দেখতে পাই যে মানুষের সহমর্মিতা ও সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। একজনের ছোট্ট সাহায্য অন্য একজনের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। রক্তদান, বৃক্ষরোপণ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো কিংবা দৈনন্দিন জীবনে সামান্য সৌজন্য প্রদর্শন, সবই এই আদর্শের বাস্তব রূপ। তাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককে নিজের স্বার্থের বাইরে এসে অন্যের কল্যাণের কথা ভাবতে হয়। কারণ সকলের মঙ্গলেই আমার মঙ্গল নিহিত। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই আদর্শই হতে পারে একটি উন্নত ও মানবিক সমাজ নির্মাণের ভিত্তি। ঢাকুরিয়া থেকে লিখেছে সৌভিক। পরের বন্ধুর মেসেজ পড়ব, কিশোর লিখেছে বালি হাওড়া থেকে, সকলের আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য, কথাটা ছোট থেকে শুনে আসছি। সময় পালিয়ে গেছে, তাতে কি আর এসে যায়। মানুষ যে মানুষের জন্য তার প্রমাণ কম হলেও এখনো মেলে। আমরা করোনার সময় দেখতে পেয়েছি তার প্রমাণ, কত মানুষকে দেখভাল করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সব ভয় ত্যাগ করে। গতকাল যে ঘটনাটা ঘটলো, সব মানুষ সেখানেও ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের জন্য। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে, ট্রেনে বা কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ ঝাঁপিয়ে পড়ে, নিজের কাজকর্ম ফেলে উদ্ধারের কাজে হাত লাগায়, এমন ভালো মানুষ এখনো রয়েছে। হয়তো ব্যস্ততার যুগে কেউ কাউকে সেভাবে সময় দিতে পারি না, কিন্তু মানুষ যদি বিপদে পড়ে, এখনো কিছু মানুষ ঝাঁপিয়ে পড়ে। এই ভালো মানুষগুলো এখনো আছে বলেই আমরা ফ্যামিলি নিয়ে রাত করে বাড়ি ঢুকতেও একটু ভরসা পাই। প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য এমনটা নয়। অনেকেই বলে আমার কাউকে দরকার পড়বে না, আমি নিজে একাই 100। কখনো যদি লাস্ট ট্রেনে বাড়ি ফেরেন ফ্যামিলি নিয়ে, তখন দেখবেন আপনি ট্রেনের মধ্যে মানুষ খুঁজছেন। একটা মানুষ হলে ভালো হতো, একটা মানুষকে দেখে আরেকটা মানুষ ভরসা পায়। তাই বলছি, মানুষ মানুষের জন্য চিরকাল ছিল, আছে, থাকবে, একটু কম হলেও থাকবে। পরের বন্ধুর মেসেজ শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে লিখছেন, আজকের সময় কিছু ক্ষেত্রে এই কথাটি ইউটোপিকও বটে। হ্যাঁ, কিছু ভালো মানুষজন আছেন, আদর্শ আঁকড়ে থাকা লোকজনও আছেন, তবু কিন্তু এখনও অনেক ক্ষেত্রে আমরা পাশের মানুষের প্রয়োজনে উদাসীন থাকি। বাস্তব অনেকটা সেরকমই। অফিসের সহকর্মীকে কীভাবে তার পিছনে লাগা যায়, বসের সবটুকু নেকনজর সবার আলোকে কীভাবে নিজের দিকে ঘোরানো যায়, সেই চেষ্টাতেই ব্যস্ত সবাই। আবার আমরা এই এতটুকু বাচ্চা ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর সময় কানে কামড়িয়ে বলে দিই, এই টিফিনের হালুয়াটা কিন্তু অন্য কাউকে দিবি না। আবার গভীরের সময় টাকা তোলার লাইনে মৃত বৃদ্ধকে এড়িয়েই যে যার লাইনে ব্যস্ত ছিল। আজকেও এমন বর্ষার দিনে কোনো বাড়িতে হয়তোবা অনলাইনে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, তার পাশের বাড়ি হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে কোনো দুর্ঘটনার কারণে। খুব সুন্দর লিখেছেন আপনি, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাঁটপাড়া থেকে লিখেছেন পরের মেসেজ। লিখছেন, অবশ্যই প্রাসঙ্গিক, সেই কারণে পৃথিবী এত সুন্দর। আর তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আকাশবাণী
আচ্ছা, আর্যদের সঙ্গে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক সেতু বন্ধন, যা অবিনশ্বর। পরের বন্ধু কার্তিক মণ্ডল, তিনি লিখছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর দাউদপুর গ্রাম থেকে। তিনি লিখছেন, এই বাণী আজও সমান প্রাসঙ্গিক। বর্তমান সমাজে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক

0: হয়ে উঠলেও পারস্পরিক সহযোগিতার প্রয়োজন কমেনি। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা সামাজিক সংকটে একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব বারবার প্রমাণিত হয়েছে। অন্যের দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত কল্যাণের চিন্তা সমাজকে এগিয়ে নেয়। তাই এই বাণী শুধু নৈতিক শিক্ষা নয়, আধুনিক জীবনের একটি প্রয়োজনীয় আদর্শ। পরের বন্ধু লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজের কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, এই উক্তিটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। এটি মানুষের পারস্পরিক নির্ভরশীলতা ও পরোপকারকে নির্দেশ করে যা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে। সমাজের সামগ্রিক মঙ্গল সাধনই একমাত্র লক্ষ্য। মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়ায়। ত্রাণ বিতরণ, রক্তদান, যা নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের জীবন রক্ষা করে, যেটা কোভিড-19 এবং আমফান-20 সবাই প্রত্যক্ষ করেছেন। এখন মানুষও অসুস্থ হলে মানুষ তাকে হাসপাতালে নিয়ে যায়, মানুষ বিপদে পড়লে মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়ায়ও। ঠিক তাই আমি মনে করি কবি কামিনী রায়ের এই উক্তিটা আজও প্রাসঙ্গিক। পরের বন্ধুর মেসেজ, সময় দ্রুত এগিয়ে চলছে বলে খুব ঝটপট পড়ছি। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে আজিম মণ্ডল বলছেন, কবি কামিনী রায়ের এই অমর বাণী আজকের দিনে দাঁড়িয়ে শুধু প্রাসঙ্গিক নয় বরং অত্যন্ত জরুরি। বর্তমানের তীব্র প্রতিযোগিতাপূর্ণ যান্ত্রিক জীবনে মানুষ যখন দিন দিন নিজের স্বার্থ আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, তখন এই পরার্থপরতার ভাবনা সমাজকে এক সুতোয় বেঁধে রাখার একমাত্র শক্তি। আজকের আধুনিক যুগে কোনো মানুষই একা সম্পূর্ণ নয়। প্রযুক্তি আমাদের যতই উন্নত করুক না কেন, একে অপরের বিপদে এগিয়ে আসা, মানসিকভাবে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহমর্মিতায় একটি সুস্থ সমাজের আসল ভিত্তি। যে কোনো সামাজিক সংকট, প্রাকৃতিক বিপর্যয় বা কঠিন পরিস্থিতিতে যখনই আমরা নিজেদের স্বার্থ ভুলে সকলের তরে হাত বাড়িয়ে দিই, তখনই সমাজ সচল থাকে। তাই ব্যক্তিকেন্দ্রিক এই যুগে মানবিকতা ও মানসিক শান্তি বাঁচিয়ে রাখতে এই ত্যাগের মন্ত্রের কোনো বিকল্প নেই, লিখছেন আজিম মণ্ডল। পরের বন্ধুর মেসেজ পড়ব। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, মানুষ আজ নিজেকে নিয়ে এত ব্যস্ত, অন্যের কথা ভাবার সময় কোথায়? সবাই এমন না হলে অধিকাংশ ক্ষেত্রে এমনটাই দেখা যাচ্ছে বর্তমান সময়ে। তবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথা সকলে ভাবলে, সর্বোপরি মানলে এক সুন্দর সমাজের সাক্ষী হতো এই মানুষরাই। পরের বন্ধু লিখছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না। শুভ সন্ধ্যা। আসল বিষয়ে বলি, যারা ফোনে আচ্ছা বেশ বেশ বুঝতে পারছি, সবাই এত বেশি মেসেজ করলে বা বেশিক্ষণ ধরে কথা বললে অনেকের কি বলবো, অনেকের মেসেজ বা কমেন্ট পড়া হয়ে ওঠে না, এমনটাই লিখছেন আমাদের বন্ধু। কাজেই নিজেরটা নিয়ে, অর্থাৎ চাচা আপন প্রাণ বাঁচা, এমনটাই তিনি লিখছেন, নিজের কথাটা নিয়ে, নিজের জীবনটা নিয়ে আগে বেঁচে থাকাটাই বোধ হয় আসল। আরও বেশ কিছু বন্ধুরা মেসেজ করেছেন। শুভ দত্ত, আপনাকে বলি যে কোনো একটি মাধ্যমে আসবেন, হয় ফেসবুক পেজে নয়তো আমাদের হোয়াটসঅ্যাপে। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে মেসেজ করেছেন। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন। আরও অনেক বন্ধুরা মেসেজ করেছেন।
1: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं लवलीन निगम। वाणिज्य मंत्री पीयूष गोयल ने कहा, भारत ब्रिटेन व्यापक आर्थिक और व्यापार समझौता वैश्विक अर्थव्यवस्था को नई रफ्तार देगा। वेनेजुएला में भीषण भूकंप से मरने वालों की संख्या 164 हुई, राहत और बचाव कार्य जारी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने शोक व्यक्त किया और बचाव तथा राहत कार्यों के लिए समर्थन की पेशकश की। उत्तर प्रदेश में राम मंदिर की दान राशि के कथित गबन मामले में SIT की प्रारंभिक रिपोर्ट के बाद प्राथमिकी दर्ज। सरकार ने 36 पृष्ठों वाले नए पासपोर्ट बनवाने या पुनः जारी करने का शुल्क 1 जुलाई से बढ़ाकर 2,500 रुपये किया। तत्काल पासपोर्ट का शुल्क 6,000 रुपये होगा। भारत बांग्लादेशी नागरिकों के लिए 28 जून से पर्यटक वीजा फिर से शुरू करेगा। ICC क्रिकेट T20 महिला विश्व कप में बांग्लादेश ने भारत को 137 रन का लक्ष्य दिया और FIFA फुटबॉल विश्व कप में कोराकाओ का मुकाबला आइवरी कोस्ट से होगा। अब समाचार विस्तार से। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि भारत और ब्रिटेन के बीच हुआ मुक्त व्यापार समझौता अब तक भारत द्वारा किए गए सबसे व्यापक समझौतों में से एक है। लंदन में इंडिया ग्लोबल फोरम के UK इंडिया वीक कार्यक्रम में श्री गोयल ने कहा कि इस समझौते से दोनों देशों को मिलने वाले आर्थिक लाभों की संभावनाएं बहुत अधिक हैं। श्री गोयल ने कहा कि इस समझौते से दोनों देशों के बीच करीब 48 अरब पाउंड के वार्षिक व्यापार को और बढ़ावा मिलेगा।
2: The United Kingdom Free Trade Agreement has
3: भारत ब्रिटेन मुक्त व्यापार समझौता

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজে মা, গানে গানে বাজে মা 100.1 এফএম গোল্ড।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, গানে গানে বাজি মাত নিয়ে চলেলাম দেবারতী আর রাজশ্রী। আজ পরের আড়াই ঘন্টা থাকছে স্পেশাল, থাকছে গানের আরডিএক্স।
3: কাল বাদে পরশু 27 জুন আমাদের মতো লক্ষ কোটি সঙ্গীত প্রেমী মানুষের কাছে তিনি গুরু, তিনি আইডল, তিনি রাহুল দেববর্মন। আজকের অনুষ্ঠানে গানের কুইজ জুড়ে আরডি, তেমনি থাকবেন সোনাতে গানেও।

রাহুল দেব বর্মনের সুর মানেই অনন্য, তেমনই স্বতন্ত্র তার কণ্ঠ। আজ শোনাতে গানের প্রথম পর্বে অনুরোধ করবেন রাহুল দেবের সুরে বাংলা আধুনিক গানের। করতে পারেন SMS বা হোয়াটসঅ্যাপ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে লিখবেন নিজের নাম আর লোকেশন। পরবর্তী 3 মিনিটের মধ্যে আসা গানের অনুরোধ এই পর্যায়ে গ্রহণ করা হবে।

0: 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Gaane gaane baaji baat. Gaane gaane baaji baat.
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে। চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: কি চিনবে? এত ঝড় জল বৃষ্টির মধ্যে কিছু চেনা যাচ্ছে?
5: চিনে নিতে হবে তো।
4: কি করে চিনবে?
5: বিশেষ একটা গান চিনে নিতে হবে।
4: ও আচ্ছা, গান আমি গাইব।
5: তুমি গাইবে?
4: আচ্ছা,
5: আমি শুনবো।
4: আচ্ছা,
5: এবং তারপর কিছুক্ষণ পর আমি এখান থেকে চলে পালিয়ে যাব।
4: পালিয়ে যাবে কোথা থেকে? চারিদিকে জল তো।
5: ও জলের মধ্যে পালিয়ে যাওয়াটাও বেটার তোমার গান শোনার থেকে।
4: ও আচ্ছা, বেশ ঠিক আছে।
5: তার থেকে বরং আমাদের যারা শ্রোতারা রয়েছেন তাদেরকে প্রথম ক্লুটা জানিয়ে দিই।
4: যাও,
5: তুমি আবার হট করে গান শুরু করে দিলে তো মুশকিল হয়ে যাবে না। রাহুল দেব বর্মণ সুরারোপিত রঙিন হিন্দি সিনেমার গান ক্লাসিক্যাল বেসড এই গানে দুই কিংবদন্তি শিল্পীর যুগলবন্দি আমরা পেয়েছিলাম। এটা হলো আপনাদের প্রথম ক্লু।
4: তাহলে আপনি কোন গান ভাবুন, ভাবতে চলে যাই আমরা শোনাতে এই গানে।

প্রথম যে গান, সেই গানের অনুরোধ জানিয়েছেন আমাদের অন্যতম একজন বন্ধু মৌমিতা মান্না। তিনি শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আর ডি বর্মনের গাওয়া আধুনিক গান আমার মালতী লতা।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। চিনতে পারো কিনা
1: আপনি কেন অহেতুক চাপ নিচ্ছেন? পারবেন চিনতে পারবেন, যদি এই ক্লুতে না পারেন পরে ক্লুতে পারবেন,
2: অবশ্যই
1: সেটা তো না পারলে তারপর ক্লু, আর সেটা না পারলে আপনার উত্তরটা জেনে যাবেন।
2: প্রথম ক্লুটা কি আমি আরো একবার বলবো?
1: তোমার ইচ্ছে, তুমি করো।
2: রাহুল দেব বর্মণ সুরারোপিত রঙিন হিন্দি সিনেমার গান, আর ক্লাসিক্যাল বেসড এই গানে আমরা দুজন কিংবদন্তি শিল্পীর যুগলবন্দি পেয়েছিলাম।
1: মানে এটা কিন্তু হিন্দি সিনেমার গান। জেনারেলি আমরা বাংলা সিনেমার উপর ক্লু দিই, কিন্তু আজকে হচ্ছে হিন্দি সিনেমা।
2: একদমই তাই। দ্বিতীয় ক্লু দেব, গানের গীতিকার ছিলেন আনন্দ বক্সি, গানের একটি কণ্ঠ ছিল মান্নাদের, আর লিপ দিয়েছিলেন অভিনেতা মাহমুদ।
1: এই যে বৃষ্টিপাতর হলো, আপনি আপনার পড়োশন মানে প্রতিবেশীদের খেয়াল রাখবেন, হ্যাঁ, চারিদিকে তো ঝড় বৃষ্টি হলো,
2: তো এরপরে যেটা আসছে
1: হ্যাঁ একটু খেয়াল নেবেন, কারণ আসছে শোনাতে এই গান।

0: এই যে আজকে দুপুর থেকে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মনের মধ্যে গুড়গুড় করছে, সেটাই গানে গানে কিশোর কুমার শোনাবেন, কিন্তু কে
1: অনুরোধে? তাই তো, উত্তরপাড়া থেকে দোলন ভট্টাচার্য অনুরোধ করেছেন এই গানের।

0: গান, ক্লাসিক্যাল বেসড এই গানে দুজন কিংবদন্তি শিল্পীর যুগলবন্দী আমরা পেয়েছিলাম। দ্বিতীয় ক্লু, গীতিকার ছিলেন আনন্দ বক্সি, গানের একটি কণ্ঠ ছিল মান্নাদের, আর লিপ দিয়েছিলেন অভিনেতা মেহমুদ,
1: মানে মান্নাদের অংশটাতে লিপ দিয়েছিলেন মেহমুদ।
0: এবং তিন নম্বর ফাইনাল ক্লু,
1: মানে আপনি এতক্ষণ ধরে যে প্রতিবেশীতে আপনি মারছিলেন, দেখুন তো এবার আপনার স্বপ্নভঙ্গ না স্বপ্ন জোড়া কি হয় আপনার।

0: তাহলে এই দুজনের মানে মোহাম্মদ রফিজি এবং মান্নাদের যুগলবন্দি আমরা পেয়েছি সেই গানে, আর ডি বর্মনের সুর এবং অবশ্যই ধুমল এবং মেহমুদ, তাদেরও কিন্তু অসাধারণ নাচ আমরা দেখেছিলাম। তাহলে কোন গান, সেই গানের কথা আপনি জানাবেন আমাদের, আর জানাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903050992 নাম্বারে।
1: পরের গানের অনুরোধ জানিয়েছেন বিরাটি থেকে স্বপ্না চক্রবর্তী। গান শুনবেন আশা ভোসলের কণ্ঠে, আর সুর রাহুল দেববর্মনের।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो की ना,
1: चिंते पारो की ना,
2: चिंते पारो की ना।
3: बेश, चिंते पारो की ना आपने तीन टेक लूँ सुने नहीं चन, किंतु अरे एक बार आपने क्या बोलते चाहिए चले बोलते।
4: एकदम इताई, जे तीन टेक एकदम इताई मने तुम्हें बोल भी बोल भी। हाँ, मैं बोल वही बोल वो कारण बंधु रहो तो एक बार मिले ने बंदे शवाई ठीक ठाक उत्तर दिलन की ना। राहुल देव बर्मन सुरारोपी तो रंगीन हिंदी छाया छबिर गान क्लासिकल बेस्ड এই গানের দুজন কিংবদন্তি শিল্পীর যুগলবন্দী আমরা দেখেছি। গানের গীতিকার ছিলেন আনন্দ বক্সি, গানে একটি কণ্ঠ ছিল মান্নাদের, যেখানে লিপ দিয়েছিলেন অভিনেতা মাহমুদ। তিন নম্বর ক্লু দিয়েছিলাম মীনা কুমারী ধর্মেন্দ্র অভিনীত এই সিনেমার এই গানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মমতাজ।
3: বেশ,
4: গানের চিত্রায়ন হয়েছিল মাহমুদ এবং অভিনেতা ধুমাল নাচ করছেন, আর গানে ছিলেন মান্না দে এবং মোহাম্মদ রফি সাহেব।
3: তাহলে পারসন কিন্তু নয়, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন?
4: সঠিক উত্তর দিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, স্বপ্ন চক্রবর্তী বিরাটি থেকে, মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে, ভাস্কর সেহানবিশ কোচবিহার থেকে, ইন্দ্রাণী এমনাথ ভবানীপুর থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে এবং মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে সঠিক উত্তর।
3: বেশ, যারা যারা সঠিক উত্তর দিলেন এবং যারা যারা চেষ্টা করলেন, সবার জন্য রইল এটা।

0: আজ স্বর্ণকণ্ঠে শুনবেন এক প্রখ্যাত সঙ্গীত শিল্পীর রাহুল দেব বর্মনকে নিয়ে স্মৃতিচারণের অংশ। আপনাকে বলতে হবে সেই শিল্পীর নাম কি। উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই লিখবেন নিজের পুরো নাম আর লোকেশন।
1: স্বর্ণকণ্ঠ, স্বর্ণকণ্ঠ। Rahul Dev Barman was a man ahead of times. Even regarding this remix, he once told us, ki dekho ek time aayega jab hamara jo music hai wo purana ho jayega, hum jab nahi rahenge, to ye music jo hum itna mehnat karke bana rahe hain, ye phir se aana chahiye for the younger generation to know. To abhi se hum log, we should take these melodious songs, jo bhi achhe, you know, arrangement songs jo hai, मेरे खुद के, उसको फिर से हम लोग रीमिक्स करके अगर पेश करें।
2: स्वर्ण कंठ, स्वर्ण।

চিনতে পারো কিনা, শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে। চন্দন কা পালনা সিনেমার গান মোহাম্মদ রফি এবং মান্না দের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CET এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CET এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
1: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom, where we can work together in global value chains, supporting each other's economy, and together becoming a force multiplier.
0: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ 11তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে

0: সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000, যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে গতরাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়ে। দেশের 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। এদিকে বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পের ঘটনায় ওয়াশিংটনের তৎপরতার কথা জানিয়ে বলেছেন, ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সহমর্মিতার জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেইনবাম ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ব্যক্ত করে মানবিক ত্রাণ সহায়তার কথা ঘোষণা করেছেন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন আজ ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট জ্যাকব এস হেলবার্গের সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে মতবিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পন্থা পদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশের নবনির্বাচিত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি পরিদর্শন করে একথা জানান।
1: I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds.
0: সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহতের সংখ্যা 19। SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুরো আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মৃতদের

পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি আজ সারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অসঙ্গতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এডিজি লখনৌ প্রবীণ কুমার আকাশবাণী সংবাদকে একথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন প্রথমে অযোধ্যা পুলিশ থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ নথিভুক্ত হয়েছে। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এর সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার এর কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির ফলে দেশে সংকটজনক পরিস্থিতিকে দায়ী করেন। মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ ও এমনকি চলাফেরা স্বাধীনতার উপরেও আরোপ করা হয় বিধিনিষেধ। জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দিল্লিতে আজ সমাপ্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক দুটি প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেটে 136 রান করে। জবাবে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 5 উইকেটে 130 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সঙ্গে আছি দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে শুনেছিলেন স্বর্ণকণ্ঠ রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে। সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চীনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান,
3: আমি দূরে থাকো তুমি কথা রাখো না।
2: দ্বিতীয় গান,
4: গোলে মালে।

0: আজ স্বর্ণকণ্ঠে শুনেছিলেন এক প্রখ্যাত সঙ্গীত শিল্পীর রাহুল দেব বর্মনকে নিয়ে স্মৃতি রোমন্থন।
1: রাহুল দেব বর্মন ওয়াজ আ ম্যান আহেড অফ টাইমস, ইভেন রিগার্ডিং দিস রিমিক্স হি ওয়ান্স টোল্ড আস কি, দেখো এক টাইম আয়েগা জব হামারা জো মিউজিক হ্যায় ও পুরানা হো জায়েগা, হাম জব নাহি রহেঙ্গে তো ইয়ে মিউজিক জো হাম ইতনা মেহনত করকে বানা রহে হ্যায় ইয়ে ফির সে আনা চাহিয়ে ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন টু নো, তো অভি সে হাম লোগ উই শুড টেক দিস মেলোডিয়াস সংস জো ভি আচ্ছা ইউ নো অ্যারেঞ্জমেন্ট সংস জো হ্যায় মেরে খুদ কে উসকো ফির সে হাম লোগ রিমিক্স করকে আগার পেশ করে।
0: ঠিকই ধরেছেন শিল্পী অমিত কুমার, সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকল আর ডি বর্মনের সুরে জিভা সিনেমা থেকে আশা ভোসলে আর অমিত কুমারের এই গান।

0: স্বর্ণকণ্ঠের সঠিক উত্তর অমিত কুমারের কণ্ঠস্বর। যারা যারা চিনে নিয়েছেন তারা হচ্ছেন অর্ণব বসু হাওড়া থেকে, স্বাগত পাল মনোজ পাল মামুদপুর আমতলা থেকে, দেবাশিস বসু রানাঘাট থেকে, দেবস্মিতা বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, ভবানীপুর থেকে ইন্দ্রাণী এম নাথ, সেই সাথে শোভা বসু যাদবপুর থেকে দিয়েছেন সঠিক উত্তর। সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনে।

0: কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। গানে গানে বাজি বাত, গানে গানে বাজি বাত,
2: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট শোনাতে গান।

সাদাকালো থেকে নব্বইয়ের রঙিন বাংলা সিনেমা, রাহুল দেব বর্মনের উজ্জ্বল উপস্থিতি। আজ শোনাতে গানের এই পর্বে অনুরোধ করবেন রাহুল দেবের সুরে বাংলা সিনেমার গান। করতে পারেন SMS বা হোয়াটসঅ্যাপ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে লিখবেন নিজের নাম আর লোকেশন। আরো একবার মনে করাবো, এই পর্যায়ে গানের অনুরোধ পাঠানোর সময় পরবর্তী 3 মিনিট।

شروع بنجام شروع بنجام এবার সুরব এঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল শোনো।

0: haralo, mon haralo, haralo, mon haralo, mon haralo, haralo, mon haralo, mon haralo, haralo, mon haralo, shreedi.
1: দ্বিতীয় গানটি ছিল
2: আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখো না।
1: এবার শুনে নিন তিন নম্বর গানটি
3: গোলে মালে গো।

0: ওই আঠা লাগলে করি ছাড়বে না, গোলে মালে পিড়ি করো না।
1: এই তিনটি গান থেকে একটি একটি করে যে শব্দ আমরা তুলে নিয়েছিলাম, সেই শব্দগুলোকে সাজালে যে গানটিকে আমরা পাই সেটি হলো

ভুলে এবার আমি চলে এলাম একটা লম্বা লিস্ট নিয়ে। সুরব্যঞ্জনের সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের সকলের নাম যদি ঠিক ঠিক মতন বলতে হয়, মানে বড় সড়ো একটা সত্যিই ভীষণ লম্বা একটা লিস্ট। দেখা যাক কে কে রয়েছেন সেই লিস্টে। শোভা বসু যাদবপুর থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, রুমা দত্ত নিউ টাউন থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে, ইন্দ্রাণী এমনাথ ভবানীপুর থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, বিশ্বনাথ গায়েন বিলারা হুগলি থেকে, সেই সাথে দেবাশিস বসু রানাঘাট থেকে, দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে, রুনা বসু বরানগর থেকে, সোনালী সেন বাটানগর থেকে, ভাস্কর সেহানবিশ কোচবিহার থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, লিপিকা দাস গরিফা থেকে, জীবন প্রধান ক্যালকাটা বয়েজ স্কুল থেকে, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল সম্ভবত লিখেছিলেন উনি, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে দিয়েছেন সঠিক উত্তর। আরও একবার চোখ বুলিয়ে নেই কোনো বন্ধুরা, কোনো বন্ধুদের নাম মিস করে গেলাম কি না। হ্যাঁ, আরও একজন বন্ধু কবিতা দাস বাঘাযতীন থেকেও দিয়েছিলেন সঠিক উত্তর। তাহলে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবার জন্য যেটা থাকে সেটা কিন্তু অলরেডি আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পেয়েছেন, তবুও আরও একবার রইল সবার জন্য।

আসছে আপনাদের সেই অনুরোধের পর্ব, যে পর্বে আপনারা শুনতে চেয়েছেন রাহুল দেব বর্মণের সুরারোপিত বাংলা ছায়াছবির গান।

কিশোর কুমারের কণ্ঠে শুনবেন এই পর্বের গান, ছায়াছবির নাম রাজকুমারী। আর এই গান শুনতে চেয়ে অনেক বন্ধুরা মেসেজ করেছেন, যেমন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অদিতি মিত্র বজবজ থেকে।

সেই সাথে বেহালা থেকে দেবস্মিতা, সেই সাথে দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ শুনতে চেয়েছেন এই গান।

পরের গান কলঙ্কিনী কঙ্কাপতি ছায়াছবি থেকে পারভীন সুলতানার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছে নদিয়া থেকে শহীদুল ইসলাম, এবং সেই সাথে জানিয়েছেন তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে।

ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

এ গানের অনুরোধ জানিয়েছেন নবীন দত্ত, শুক্লা দত্ত, বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে এবং ভাস্কর সেহানবিশ কোচবিহার থেকে। একান্ত আপন ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে রইল সেই গান।

0: বাঁশরী।
1: আর এই গান শুনতে শুনতেই আমরা চলে এলাম আমাদের এই পর্বের সোনাতে গানের যে পর্ব চলছিল, অর্থাৎ বাংলা ছায়াছবির গান রাহুল দেব বর্মনের সুরারোপিত সেই পর্বের শেষ গান শুনব ভূপেন্দর সিং এর কণ্ঠে ত্রয়ী ছায়াছবি থেকে। আর এই গানের অনুরোধ জানিয়েছেন শিবা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। সেই সাথে ত্রয়ী সিনেমার অন্য আরেকটি গানের অনুরোধ জানিয়েছিলেন ইন্দ্রাণী এমনাথ ভবানীপুর থেকে। তবে দিদি, একই ছায়াছবির গান বলে আর সেই সাথে সময় শেষ বলে আজ আর এই গানটা বাজানো সম্ভব হলো না। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার পছন্দের গান শোনাবো, তবে ত্রয়ী ছায়াছবিরই এই গান রইল সকলের জন্য।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात, शुरमिलांती।
1: आज शुरमिलांतीते सुनबेन आशा भोसले एवं राहुल देव बर्मनेर बांगला डुएट गान। এই সুরেই একটি হিন্দি গান আছে। আজকের প্রশ্ন সেই হিন্দি গানকে নিয়েই। থাকছে তিন তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিন্দি গানটি কোন সিনেমার? দ্বিতীয় প্রশ্ন, হিন্দি গানে কে বা কারা লিপ দিয়েছিলেন? আর তৃতীয় প্রশ্ন, হিন্দি গানটির শিল্পী কে বা কারা ছিলেন? এই তিনটি প্রশ্নের উত্তর দেবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। উত্তরের সাথে লিখবেন নিজের নাম আর লোকেশন। আমাদের নাম্বার 9903059992।

0: বাজি মাত।
1: ঘড়ির কাটা বলছে যে আবারও একটা সংবাদ বিরতিতে যেতে হবে। ঠিক 11:10 দেবারতী রাজুর সে আবারও ফিরছে গানে গানে বাজিমাতের এই রাহুল দেব বর্মার স্পেশাল এপিসোড নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি দেবারতী আর রাজর্ষী। নিউজের আগে ছিল সুর মিলান্তি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড চিত্রধ্বনিতে।
3: লাইটস অন, ক্যামেরা রোলিং, অ্যাকশন।
4: করব আলবাত করব।
5: এ বাবু মশাই, এত ভালো বাসা ভালো নয়।
1: চিত্রধ্বনি,
6: চিত্রধ্বনি,
2: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান, আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: চিত্রধ্বনি,
6: চিত্রধ্বনি।
7: জানি না আসলে আমি আমাকে কিভাবে দেখতে চাই সেটা কোনোদিন ভাবার সময় পাইনি। তো
8: বেশ তো, আপনি আমাকে আরেকদিন সময় দিন, আমি নতুন করে আপনার ছবি আঁকি।
7: আবার
8: আপনি দেখবেন আপনার খুব ভালো লাগবে, আর আমার বিশ্বাস আপনি নিজেকে এইভাবেই দেখতে চান।
1: চিত্রধ্বনি,
6: চিত্রধ্বনি।

পারি। এই সুরে হিন্দি গানটি 1985-এর রাহি বদল গায়ে সিনেমার। বাংলার মতো হিন্দি গানেরও শিল্পী ছিলেন আশা ভোঁসলে এবং রাহুল দেব বর্মণ। গানে লিপ দিয়েছিলেন ঋষি কাপুর আর পদ্মিনী কোলাপুরি। কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের নাম তো বলবো, তবে তার আগে শোনা যাক উত্তরের গান।

তাহলে এই গান অর্থাৎ সুর মিলন দ্বি রাউন্ডের এই সঠিক উত্তরের গান যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন ইন্দ্রাণী এমনাথ ভবানীপুর থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে এবং নাজরিন নাহার গোলাপবাগ পূর্ব বর্ধমান থেকে। সঠিক উত্তরদাতাদের জন্য থাকলো এটা।

গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। শুনছেন গানে গানে বাজি মাত, একটু পরে আবার আসছে শোনাতে এ গান।

হিন্দি গানের আকাশে রাহুল দেববর্মন যেন পূর্ণিমার মায়াবী চাঁদ, তাকে ছাড়া সঙ্গীত জগৎ অসম্পূর্ণ। আজ শোনাতে গানের এই অংশে আপনি বলবেন আরডির সুরে আপনার পছন্দের হিন্দি গানের কথা। 9903059992 আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করার নম্বর। SAG লিখবেন প্রথমে, তারপর অনুরোধের গানের প্রথম লাইন লিখে একটা স্পেস দিয়ে লিখবেন আপনার নাম আর ঠিকানা। পরবর্তী 3 মিনিটে আসা গানের অনুরোধের গান রাখা হবে আজকের এই অনুষ্ঠানে।

0: गाने बाजी मात
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
3: চিত্র ধ্বনি,
4: চিত্র ধ্বনি।
5: আজ চিত্রধ্বনি রাউন্ডে শুনেছিলেন এই সংলাপ।
6: কি জানি, জানি না আসলে আমি আমাকে কিভাবে দেখতে চাই সেটা কোনোদিন ভাবার সময় পাইনি। তো
7: বেশ তো, আপনি আমাকে আরেকদিন সময় দিন, আমি নতুন করে আপনার ছবি আঁকি।
6: আবার
7: আপনি দেখবেন আপনার খুব ভালো লাগবে, আর আমার বিশ্বাস আপনি নিজেকে এইভাবেই দেখতে চান।
5: শ্বেত পাথরের থালা সিনেমার সংলাপ শুনলেন। এই দৃশ্যের পরই ছিল লতাজির কণ্ঠে এই গান।

শ্বেত পাথরের থালা ছায়াছবি থেকে যারা যারা এই গানটি সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে, ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে, মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, এবং সেই সাথে আমাদের আরও একজন বন্ধু চিনে নিয়েছেন এই গানটি সঠিকভাবে, তিনি হচ্ছেন দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে। তাহলে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবার জন্য রইল এটা।

তাহলে এবার চলে এলাম সেই বহু প্রতীক্ষিত পর্ব, অর্থাৎ যেখানে হিন্দি ছায়াছবিতে আর ডি বর্মনের সুরারোপিত গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন আপনারা, অর্থাৎ আরও একবার শোনাতে গান।

0: পরের গানের অনুরোধ জানিয়েছেন কাটি পাতং ছায়া ছবি থেকে আশা ভোসলে, এবং আবারও একবার আরডি বর্মনের কণ্ঠে বেহালা থেকে দেবস্মিতা রইল তার পছন্দের গান সবার জন্য।
1: শবনম, প্যার সে লোক মুঝে কহতে হ্যায়

আজকে এমন একজন জনপ্রিয় শিল্পীর গান আমরা শুনছি এই পর্বে, যেহেতু আগামীকাল বাদে পরশু তার জন্মদিন। যে শিল্পীর গানের তো প্রচুর একটা লম্বা তালিকা রয়েছে, তার পাশাপাশি আমাদের যে সমস্ত বন্ধুরা অনুরোধ জানাচ্ছেন, বেশ অনেকের অনুরোধের সাথেই অনেকের অনুরোধ মিলে মিলে যাচ্ছে। যেমন এই যে গানটি আমরা শুনছিলাম কাঠিপাদাং ছায়াছবি থেকে, এই গানের অনুরোধ যিনি করেছেন তার নাম তো বললাম, অর্থাৎ বেহালা থেকে দেবস্মিতার কথা বলেইছি। এর পাশাপাশি কল্যাণী থেকে কমলেশ পাত্রও শুনতে চেয়েছিলেন এই গানটি। এবং প্রথম যে গানটি আমরা শুনলাম মেহবুবা, সে গানটি যে বন্ধু শুনতে চেয়েছেন, অর্থাৎ কালীঘাটের রোড থেকে সোনালী, তার নাম তো বলেইছি। সেই সাথে দেখছি আরও একজন বন্ধু, না আরও দুজন বন্ধু, স্বাগত পাল, সুরজ পাল, মামুদপুর আমতলা থেকে শুনতে চেয়েছিলেন সেই গানটি। ও, আরও একজন বন্ধুও শুনতে চেয়েছিলেন বারাসাত থেকে, শেখ আজহার। তাদের সকলের নামগুলো হয়তো গানটির আগে বলা হলো না, তবে পছন্দের কথা, পছন্দের শিল্পীর কথা, পছন্দের গানের কথা তো একবার বলতেই হয়। তাহলে আরও একবার আপনাদের জন্য আপনাদের পছন্দের শিল্পী পঞ্চমদা বা আর ডি বর্মন, যার নামই বলি না কেন, সেই রাহুল দেব বর্মনের সুরারোপিত হিন্দি ছায়াছবির গান নিয়ে চলে এসেছে

পরের গানের অনুরোধ জানিয়েছেন গোড়াবাজার থেকে বেবি ঘোষ। রইল তার পছন্দের গান, বলাই বাহুল্য, রাহুল দেব বর্মনের সুরে, অনামিকা ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শ্রীরামপুর হুগলি থেকে আমাদের মৈনাক ব্যানার্জি পরের বন্ধু অনুরোধ জানিয়েছেন সুরেশ ওয়াতকার এবং আশা ভোসলের কণ্ঠে এই গানের ছায়াছবির নাম পরিন্দা।

পরের গান আরও একবার শুনবো আমরা কিশোর কুমারের কণ্ঠে পরিচয়ের ছায়াছবি থেকে। আর এই গানের অনুরোধ জানিয়েছেন ইন্দ্রাণী এমনাথ ভবানীপুর থেকে, এবং সেই সাথে অনুরোধ জানিয়েছেন আমাদের আরও একজন বন্ধু, অনুরোধ জানিয়েছেন, না এই গানের অনুরোধ একজন বন্ধুই জানিয়েছেন, ইন্দ্রাণী এমনাথ ভবানীপুর থেকে। রইল তার পছন্দের গান কিশোর কুমারের কণ্ঠে।

পরের গান আমরা শুনছি হরিহরণের কণ্ঠে, আর এই গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন আমাদের বন্ধু শোভা বসু যাদবপুর থেকে। তাহলে রইল দিলভিল ফেয়ার ফেয়ার সিনেমা থেকে সবার পছন্দের সে গান আপনাদের জন্য।

জাহাজের ছায়াছবি থেকে। আর এই গানের অনুরোধ জানিয়েছেন তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে এবং বালি থেকে দেবপ্রিয় দত্ত বণিক। আশা ভোসলের কণ্ঠে এই গান শুনতে শুনতেই রাজর্ষির দেবারতী আজকের মতো বিদায় নিচ্ছে। একটা দিন পরেই আর ডি বর্মনের জন্মদিন, তাই ছিল আমাদের এই বিশেষ পর্ব। আর আশা করছি সকলের খুব ভালো লেগেছে, অনেক বন্ধুরাই জানিয়েছেন সে কথা। তবে আজ আর কথা নয়, এই গান শুনতে শুনতেই জানাই আজকের মতো শুভরাত্রি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবার শিল্পী আশা ভোসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের আধুনিক গানের শেষ শিল্পী কুমার শানু।

বাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:01। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনবেন দেয়া নেয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে।

আজ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবির নাম ধন্নি মেয়ে। প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আমি কি বউ যে কথা কইব? যা পালা। গিরুস্তে খোকা হোক না একা, দূর হোক, কি ঝালা।

আবার বল কথা কও, গা জ্বলে যায়। কিছুতে সই কোনা শাশুড়ির গঞ্জন, তাই বলি আমি, তাই বলি পাখি তুই জানা জানা জানা জানা।

জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবার আনন্দ আশ্রম ছায়াছবি থেকে কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার কলঙ্কিনী কঙ্কাপতি ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনছেন কলঙ্কিনী কঙ্কাপতি ছায়াছবির গান। এবার শিল্পী আশা ভোসলে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ ছায়াছবি শরীর আকাশে। প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান সুরের আকাশে ছায়াছবি থেকে অলকা ইয়াগনিক এবং শক্তি ঠাকুরের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:32। এখন শুনবেন নানা রঙের গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, এবার লোকগীতি শুনবেন। প্রথম শিল্পী স্বপন বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি, তারপর লোকগীতি শুনলেন, এবার শুনবেন ব্যান্ডের গান। প্রথমেই দোহার।

লোকগীতি শুনছেন আজকের নানা রঙের গান অনুষ্ঠানটির শেষ গান পরিবেশনায় মাদল।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছু পরে।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী ভ্রামন্তী সরকার, রাগ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী ভ্রামন্তী সরকার, রাগ ভৈরব। তবলা সঙ্গতে ছিলেন পিন্টু দাস, হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি এবং তানপুরায় দেবল মুখার্জি। এখন শুনবেন সেতার, শিল্পী স্বপন কুমার ঘোষ, রাগ গুজরি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী স্বপন কুমার ঘোষ, রাগ গুজরি টোরি। তবলা সঙ্গতে ছিলেন অরিন্দম চক্রবর্তী এবং তানপুরায় সুপ্রিয়া দাস। আর মাত্রই কয়েকটি মুহূর্ত, তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 26 জুন শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজকে তারিখটা বেশ মজার না? 26/6/26। হ্যাঁ, প্রত্যেক বছর এরকম একটা দিন তো আসবেই যেখানে এইভাবে অনেক কিছু মিলে মিলে যায়, কিন্তু সেই দিনগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন আজকের দিনটাতেও একটা বৈশিষ্ট্য আছে। আজ আমরা একটা বিশেষ দিবস পালন করছি, মাদকতা বিরোধী দিবস। কিন্তু তার আগে বলি, আচ্ছা, নেশা জিনিসটা কি খারাপ? ধরুন কেউ ভীষণ বই পড়তে ভালোবাসে বা গল্পের বই পড়তে ভালোবাসে, বলবে উফ কি বই পড়ার নেশা রে বাবা, খারাপ। আবার কেউ হয়তো বলল, আমার একদম পড়তে ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? খেলতে। সে সারাদিন হয়তো ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে, খারাপ। কেউ হয়তো গান গাইতে ভালোবাসেন, কেউ ছবি আঁকতে, অথবা কারোর খুব খুব রান্নার শখ। এও তো নেশাই, কারণ নেশা না হলে সব কিছু ছেড়ে সে ওইটা নিয়ে কেন পড়ে থাকে? তাহলে নেশা কি খারাপ? আছে কিছু বৈশিষ্ট্য তো আছেই, না হলে এরকম একটা প্রশ্ন করব কেন? আর প্রশ্নটা করার মূল কারণ জানি তো, আপনি তো আপনার মতামত জানাবেন যেমন গল্পের তেমন এই ভাবনার। 9903653992 এই নম্বরে আসবেন, জানাবেন আপনার মনের কথা। আর আজকের গল্পের শিরোনাম, অন্ধকার থেকে আলোর পথে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। আর এই যে আজকে বলছিলাম যে অন্ধকার থেকে আলোর পথে বলে যে গল্পটি শোনাব, সে গল্পের শেষে কি উচিত কি অনুচিত নিঃসন্দেহে আপনারাই তো বলবেন, কারণ আপনাদের জন্যই যে এই চিরন্তনী। ছোট্ট একটা মফস্বল, নাম শান্তিপুর। নামের মতোই শান্ত জায়গাটি, চারদিকে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক, নদীর শব্দ, সব মিলিয়ে যেন একটুকরো স্বর্গ। আর এই অঞ্চলেই থাকে অরিন্দম, একজন মেধাবী যুবক। অরিন্দম ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। গ্রামের স্কুলের শিক্ষকরা বলতেন, এই ছেলেটা দেখবে একদিন অনেক বড় মানুষ হবে। বাবা হরিপদ, তিনি ছিলেন একজন সাধারণ কৃষক, আর মা কমলা ছিলেন গৃহিণী। মাঝে মাঝে বাবার কাজে অবশ্য তিনি হাত লাগান, কিন্তু তাদের পরিবারে ভালোবাসার কোনো অভাব ছিল না। মা ওকে প্রায়ই বলতেন, বাবা মানুষ বড় হয় শুধু কিন্তু টাকায় নয়, চরিত্রেও বড় হতে হয়। অরিন্দম হাসত ও মাকে বুঝিয়ে বলত, চিন্তা করো না মা, আমি তোমার মুখ উজ্জ্বল করব দেখো। সময় এগিয়ে যায়, কত কি করতে করতে আমাদের জীবনটা এগিয়ে চলে, তাই না? উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে অরিন্দম শহরের কলেজে ভর্তি হল। অঞ্চলের সবাই তাকে নিয়ে গর্ব করত, অরিন্দম আমাদের এই অঞ্চলের ছেলে, কত ভালো রেজাল্ট, কত ভালো কলেজে ভর্তি হয়েছে, দারুণ ভবিষ্যৎ। এই বলে সব ঘরের বাবা মায়েরাই তাদের ছোট্টদেরকে অনুপ্রাণিত করত। যাই হোক, শহর মানে তো নতুন পরিবেশ, নতুন বন্ধুত্ব আর নতুন

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি শচীনদেব বর্মনের কণ্ঠে। আর এই যে আজকে গল্পটা শুনছি, যে আরও অনেকের মতন খুব স্বাভাবিকভাবে আমাদের ছোট্টবেলাটা, আমাদের স্কুল জীবন যেভাবে শুরু হয়, এখানেও ছেলেটির স্কুল জীবন একই রকমভাবে শুরু হলো। ভালো স্টুডেন্ট, এবং তারপরে সে ভালো রেজাল্ট করে কলেজে গিয়ে ভর্তি হলো, শহরের কলেজে। সেখানে সবই আছে, সেখানে বন্ধু আছে, সেখানে নানান রকম সুবিধা, নানান কিছু আছে, আর আছে নতুন নতুন নানান প্রলোভন। এক্ষেত্রে কী হয়, কী করা দরকার? কলেজে গিয়ে অর্ণবের পরিচয় হলো বেশ কিছু ছেলের সঙ্গে। তারা আধুনিকতার নামে নানান ধরনের নেশা করত। প্রথম দিকে অরিন্দম দাদের থেকে একেবারেই দূরে থাকত। একদিন এক বন্ধু রাহুল এসে বলে, আরে অরিন্দম, এত ভদ্র সে যে লাভ কি, একটাই তো জীবন, জীবন একটু মজা কর। অরিন্দম মাথা নাড়ল, না ভাই, এসব আমার ভালো লাগে না। আমাদের পরিবারে যথেষ্ট কষ্ট করে আমাকে পড়াশুনো শেখাচ্ছে, বাবা মা অনেক আশা করে আছে।

আমি এখানে পড়াশুনো করতেই এসেছি। তখন রাহুল এসে বলে, ভেবে দেখিস, বাবা মা বাড়িতে যেমন আছে তেমনি কলেজে তো বন্ধুরাও আছে, তাদের সঙ্গেও একরকমভাবে ভালোভাবে মিশে চলতে হয়, ভেবে দেখ। গল্পের এই অবধি পর্যন্ত কোথাও কিছু অস্বাভাবিকতা নেই, এভাবেই হয়তো চলে। আমাদের ওই বাড়ি থেকে বাইরে পা রাখার জগৎটা বুঝিয়ে দেয়, বাইরের জগতে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকবে, নিজে কীভাবে চলবে, চলা দরকার, সেটা কিন্তু আমাদের বুঝতে হয়। আর সেই চলতে গিয়েই কত রকমভাবে চলা শিখতে হয়, এটাও কিন্তু নানান পর্যায়ে সময়, অবস্থা ইত্যাদি আমাদেরকে বুঝিয়ে দেয়। আমরা যেভাবে চলা শুরু করি বাইরের জীবনের, 5 বছর 10 বছর বাদে অভিজ্ঞতা আমাদেরকে আরও অনেক রকম অপশান খুঁজতে শেখায়, তাই না? যাই হোক, গল্পে ফিরি। তো রাহুল সেদিন একথা বলল, সেদিন কিন্তু অরিন্দম মোটেই রাজি হয়নি, বন্ধুর কথাতেও না, কিন্তু দেখা গেল বারবার করে নানান রকমের চাপ আসছে। বন্ধুদের উপহাস আর নিজেদের কৌতূহলের কাছে একদিন সে বোধহয় হার মানল, মনে হলো দূর, একবার করলে কিচ্ছু হবে না। আর এই একবার তার প্রথম পদস্খলন, প্রথমে সিগারেট, তারপর আরও আরও আরও আরও কিছু ভয়ঙ্কর সব নেশা। যে ছেলেটা একসময় বই নিয়ে রাত জাগত, সে এখন নেশার আড্ডায় রাত কাটাতে লাগল। বোধহয় এরকমভাবেই ভাবনা চিন্তাগুলো পেরিয়ে যায়, আর অজানা জগতের হাতছানি এক অন্যরকম অভিজ্ঞতায় আমাদের অভিজ্ঞ হতে সাহায্য করে বলবো নাকি পরিস্থিতির অবস্থা তৈরি করে, এটাই বলার। মোট কথা, আমরা নানানভাবে অভিজ্ঞ হয়ে উঠি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সচিন গাইতে ইন্দ্রাণী সেনের কণ্ঠে। হ্যাঁ, আলোর নেশা তো আমাদের সকলেরই। এই যে ঘরতে দেখতে দেখতে এই 5:25 হয়ে 27-28 করে সেকেন্ডে গিয়ে চলেছে, চারিদিকে আলোয় ভরে নিশ্চয়ই উঠবে। জানি না, কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি চারিদিক প্রায় ভেসে গিয়েছে এবং তারই মধ্যে এসে পৌঁছানো আকাশবাণীতে। আজ সকালে কোথাও রোদ কোথাও বৃষ্টি এমনটাও হতে পারে, যদিও আলোর ঝলক আমরা সবাই চাই। আর ঘড়ির সময়ের দিকে তাল মিলিয়ে গল্পে ফেরা যাক, কেননা গল্পও ঠিক সময় শেষ করতে হবে, তারপর আপনাদের মতামত শোনার পালা। তো যাই হোক, আজকে এই যে অরিন্দমের কথা বলছিলাম, অরিন্দম পড়াশুনো শিখছে, কলেজে গিয়েছে, কিন্তু তারপর নানানভাবে আস্তে আস্তে প্রলোভনের মধ্যে জড়িয়ে পড়ছে। কি হলো, ধীরে ধীরে পড়াশুনোয় ফল খারাপ হতে লাগলো, ক্লাসে যাওয়া বন্ধ হলো, বাড়ি থেকে পাঠানো টাকায় সে অন্য কিছুতে নেশার পেছনে খরচ করতে লাগলো। মা ফোন করে যখন জিজ্ঞেস করেন, হ্যারে বাবা শরীর টরীর ভালো তো? অরিন্দম বলতো, হ্যাঁ মা সব ভালো। তখন অবশ্য নিজেই জানতো না আসলে ভালোর কথাটা বলা মিথ্যে বলা। আসলে তো কিছুই ভালো ছিল না। একদিন কলেজ থেকে বহিষ্কারের নোটিশ এলো, পরীক্ষায় বসার যোগ্যতাও হারিয়ে ফেললো অরিন্দম। বাড়িতে এসে খবর যেতেই তো বাবা একেবারে ভেঙে পড়লেন, যে ছেলে ছিল পরিবারের স্বপ্ন সে আজ সেই পরিবারের দুঃস্বপ্ন হয়ে উঠল। এরপর শুরু হলো আরো আরো ভয়ঙ্কর সব অধ্যায়। নেশার জন্য টাকার প্রয়োজন বাড়তে লাগলো, মোবাইল বিক্রি করলো, ল্যাপটপ বিক্রি করলো, শেষে বন্ধুদের কাছ থেকে ধার নিতে লাগলো। ধীরে ধীরে যারা ছিল বন্ধু তারা আজ সবাই

তাকে এড়িয়ে চলে। একদিন নেশার ঘরে রাস্তার পাশে অচেতন হয়ে পড়েছিল অরিন্দম। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে জ্ঞান ফিরতেই সে দেখল সামনে মায়ের কান্না ভেজা মুখ। মা তার হাত ধরে বললেন, বাবা তুই কি আমাদের এইভাবেই শেষ করে দিবি রে? মায়ের চোখের জল অরিন্দমের হৃদয়ে সত্যিকারের আগুন জ্বেলে দিল। আসে, ওই আলোতেই বদল আসে, ওই আলোক ছটাতেই আসে জীবনে পরিবর্তন। এটাই অভিজ্ঞতা ছোঁয়া।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর কণ্ঠে। আর এই কথাগুলো শুনতে শুনতে, মানে গানের মধ্যে না অনেক কথা থাকে যেখানে একটা বড় দর্শন, জীবন দর্শন, বিশ্ব দর্শন, আর আমরা